বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারী হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারী হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারী সেখানেই শেষ, অর্থাৎ শিকারীর শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাবরেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে, আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: ওয়েলকাম। একটা নতুন একেবারে সম্পূর্ণ পর্ব, হেডলাইন্স বিজনেস, হেডলাইন্স কলকাতা, যেটা ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে হেডলাইন্স ত্রিপুরা, যেটা ত্রিপুরার 1 নম্বর চ্যানেল, তার মাধ্যমেও সম্প্রচারিত হবে। আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, তিনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং পরিচিত নাম, বিশেষ করে ফান্ডস ওয়ার্ল্ড, যেটাকে মিউচুয়াল ফান্ড আছে, অন্যান্য ফান্ড আছে, সেই জগতের। উনি যদিও কলকাতারই মানুষ, কলকাতাতেই পড়াশোনায় এখন দীর্ঘদিন, প্রায় 2.5 দশকেরও বেশি সময় ধরে উনি আছেন, মহারাষ্ট্রে আছেন, এবং সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একেবারে বলা যায় খুঁটিপাটি আদ্যোপান্ত ওনার নখদর্পণে। তা আজকে আমরা যে সময়টা এই আলোচনাটা করতে বসেছি, বা বলবো একটা ইনফর্মাল আড্ডা দিতে বসেছি, সেই সময় কিন্তু আমরা জানি খুব একটা নর্মাল টাইম নয়, এবং সেই জন্যে সবারই যেটা বেশি জানার কৌতূহল এবং আগ্রহ, সেটা হচ্ছে এই যে পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়ায় যে একটা জিও পলিটিক্যাল টেনশনস চলছে, যেটা একটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মহারণ, সেইটার পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগ করেন, SIPতে, তাদের জন্য আপনি যেহেতু ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের CEO, এবং যদিও এখন ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের, এর আগে 2.5 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অগ্রণী সংস্থার একেবারে সর্বোচ্চ পদে ছিলেন, তো আপনার পার্সপেক্টিভে যেটা আমি নিজেও জানতে চাইবো, এবং আমি নিশ্চিত যে আমাদের অল আওয়ার অডিয়েন্স উড লাইক টু নো, যে ইনভেস্টার যারা, তারা কি একটু থমকে দাঁড়াবে, একটু পজ দেবে, না দে উইল কন্টিনিউ টু ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ইন সিপাই SIP থ্রু দিয়ে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আর কি?
1: তো নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার সবসময় খুবই ভালো লাগে বাংলাতে কথা বলার আর আপনাদের অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার। এটা আপনি ঠিকই বলেছেন কি এখন যে সময়টা আছে এটা খুবই ডিফিকাল্ট টাইম, কেন কি অনেক কিছু বাড়লে গেছে। আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি এটার দাম বেড়ে গেছে, মানে আমরা দেখেছি কি LPG নিয়েও দেয়ার সাপ্লাই শর্টেজেস, আরো অনেক জিনিসে মেবি ফার্টিলাইজার আর এইগুলো জিনিসে দাম বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আর ভ্যালুয়েশন টোটালি অনেক কমে গেছে আগে থেকে, কিন্তু হতে পারে কি আরো কমে যায়। কিন্তু আমার যে মতামত হয় কি আমি ভাবি কি SIP তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই এই ইট হ্যাজ বিন ডিজাইন্ড ফর এরকম ধরনের এনভায়রনমেন্ট। যত টাকা যত আপনি টাকা লাগাচ্ছেন আপনার NAV কমে গেলে আপনার বেশি ইউনিটস আসবে, যতদিন আপনি লম্বা সময়ের জন্য টাকাটা লাগাচ্ছেন, যদি 3 বছর, 5 বছর, 7 বছর, তাহলে তো আপনার জন্য খুশির ব্যাপার কি নিচে মার্কেট এলে আপনি একটা বেশি খরিদ্দারি করতে পারবেন। কিন্তু আমরা কি দেখি কি যে মার্ক টু মার্কেট আমাদের লস হয়ে গেছে বা রিটার্নটা কমে গেছে, সেটা আমাদের ভয় পাইয়ে দেয়। আর আমার মতামত এটা কি আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে। কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্টস হতে পারে বা অয়েল অ্যান্ড গ্যাস হতে পারে, তো এইগুলো যদি আমরা ছেড়ে দিই, আর যে আমরা এটা তো আমাদের ফান্ড ম্যানেজারের স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজে কাজটা করুক আর ওরা ভাববে কি কত কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশে রাখতে হবে। কিন্তু আমরা যে পার্সোনাল ইনভেস্টার্স, রিটেল ইনভেস্টার্স, আমাদের তো কাজ কি যে মার্কেট যদি পড়ে যায় আমরা ভালো ইনভেস্ট করি অ্যান্ড তারপরে ছেড়ে দিই। অ্যান্ড আই এম শিওর কি ইন 5-7 ইয়ার্স, 5-7 বছর পরে মার্কেটস উইল ডেফিনেটলি গিভ ইউ গুড কম্পাউন্ডেড রিটার্ন ইন লাইন উইথ নমিনাল GDP গ্রোথ। তো 10-12-14% রিটার্ন তো আসতেই পারে, যদি আপনি এই টাইমে যদি না ইনভেস্ট করবেন তাহলে কখন করবেন?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ আ পেশেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা,
1: দেখুন,
0: এইটা
1: আপনি যদি ট্রেডিং করেন, আপনার বড় করে টাকা বড় করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে, বিকজ মার্কেট তো মার্কেট না, মার্কেট তো 5% পড়ে যেতে পারে। কিন্তু আপনি যদি লম্বা সময় থেকে, লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করবেন, তাহলে তো আপনার জন্য ইটস এ গুড টাইম টু বাই।
0: ঠিকই। আচ্ছা, এইরকম আপনি বললেন যে অ্যাডভান্টেজের কথা, যে এটা অ্যাকচুয়ালি ক্যান বি, দিস ক্রাইসিস ক্যান বি টার্নড ইনটু অ্যান অপরচুনিটি। আমরা জানি যে একটা এই যে রুপি কস্ট, এইটার যে অ্যাভারেজিং, এইটার থেকে কি কোনোভাবে যারা ইনভেস্টার তারা লাভবান হতে পারে? মানে যেটা আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টার ক্যান গেট বেনিফিটেড,

0: তো যে শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটা হতে পারে কি এখন মার্কেট 23,500 বা 24,000 হতে পারে, 22,000 হয়ে যাবে, কিন্তু আমাদের তো কাজ এই ভলাটিলিটিকে ইউজ করে। যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি প্রতি মাস, তা আমার বেশি বেশি ইউনিট আসবে, আর যখন মার্কেট উপরে আসবে তখন আমার রিটার্ন গুলো বেড়ে যাবে আবার। তো আমি বলছি কি মার্কেটের যে ভলাটিলিটি সেটা আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার।
1: রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে।
0: হ্যাঁ, যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি, আমার যদি 100 টাকা ইউনিটের প্রাইস থাকতো, তো 100 টাকাতে আমি তাহলে 100 ইউনিট পেতাম
1: হুম হুম
0: এভরি মান্থ। এখন যদি 50 টাকা হয়ে যায় তো আমি 200 ইউনিট পাবো। তো যদি আমাকে সেম টাকা থেকে বেশি ইউনিটস আসছে, তো আই শুড বি হ্যাপি, তো আমি আই শুড বি কনফিডেন্ট দ্যাট আই এম ইনভেস্টিং ইন আ ভালো মিউচুয়াল ফান্ড, এর ভালো স্কিম যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, আর ইন আ প্রোডাক্ট উইচ ইজ নট সেক্টোরাল থিম্যাটিক অ্যান্ড ইটস আ ডাইভার্সিফাইড ফান্ড, লাইক আ ফ্লেক্সি ক্যাপ ফান্ড অর আ স্মল ক্যাপ অর মিড ক্যাপ ফান্ড। অ্যান্ড ওখানে আপনি যদি ইনভেস্ট করেন তো ওটা ইন্ডেক্সও খুবই ভালো অ্যাক্টিভলি ম্যানেজ হয়, অ্যান্ড ফান্ড ম্যানেজার আলফা জেনারেট করতে পারে ওভার আ লং পিরিয়ড অফ টাইম। তো আমাদের তো সেটাই কাজ না, আমাদের তো ইকোনমিক গ্রোথের যে ইন্ডিয়া গ্রোথ করবে সেটা থেকে আমাদের স্টক মার্কেটও বেনিফিট করবে, আমাদের পোর্টফোলিও বাড়বে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তো সম্প্রতি একটা মিড ক্যাপ ফান্ডসও লঞ্চ করেছে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আর এই এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে একজন ইনভেস্টর হোয়াট টাইপ অফ ফান্ডসে তার দে শুড ফোকাস অন, মানে ফ্লেক্সি ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লং টার্ম ফান্ড, আপনার কি সাজেশন হবে?
1: তো আমরা দেখেছি কি সেবি বা অ্যামফি ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিভিন্ন শেয়ার্সকে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তো সব থেকে যদি বড় কোম্পানির শেয়ার আছে 100টা কোম্পানি, তাদের আমরা বলি লার্জ ক্যাপ ফান্ড। আমরা একটা স্টাডি করেছিলাম, তো 1,05,000 কোটি উপরে যে কোম্পানিগুলো, 100 কোটি কোম্পানি ছিল, 100 কোম্পানি ছিল, সেদের আমরা লার্জ ক্যাপ বলি। নেক্সট 150 যে কোম্পানি আছে, ফ্রম 35,000 crores টু 1,05,000 crores মার্কেট ক্যাপ, সেদের আমি বলি, আমরা বলি মিড ক্যাপ। এটা একটু উপনিচে হতে পারে, কিন্তু 150 কোম্পানি, এই যে মিড ক্যাপ কোম্পানিজ আছে, এরা নিজের যে ফিল্ড আছে ওখানে এরা লিডার্স, স্ট্যাবলিশ লিডার। তো ওদের লিডারশিপ ভালো, প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে, ওদের কাস্টমার্স গ্রো করছে, ক্যাপিটাল পাওয়া যায়। যেরকম যদি বলি কি কিরকম ধরনের কোম্পানি, যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, ফাস্টেস্ট গ্রোয়িং স্টক এক্সচেঞ্জ, বা কমোডিটি স্টক এক্সচেঞ্জ, বা যেরকম কোম্পানি হয় লেন্সকার্ট, এরকম যে লিডার আছে নিজে নিজে ফিল্ডে, ওরা সব মিড ক্যাপ। তো এই মিড ক্যাপসে আমরা দেখেছি কি গ্রোথও ভালো হয় আর স্টেবিলিটিও হয়। আমরা যখন দেখলাম 15 বছরের রিটার্ন দেখলাম, 10 বছরের রিটার্ন দেখলাম, তো আমরা জানতে পারলাম দ্যাট মিড ক্যাপ ইন্ডেক্স লার্জ ক্যাপ থেকেও ভালো করেছে আর স্মল ক্যাপ থেকেও ভালো করেছে। তো এটা খুবই ইউনিক টাইপ অফ কোম্পানিজ, যারা সাইজে বেড়ে গেছে আর ওদের গ্রোথও খুব ভালো। আর আমরা যদি অ্যানালিস্ট এস্টিমেট দেখি, তো নেক্সট 2 বছরের গ্রোথ, আর্নিংস গ্রোথ মনে হচ্ছে আমাদের 20-21% আসবে। তাই জন্যে মিড ক্যাপ আমাদের মনে হয় কি নেক্সট 4-5 ইয়ার্সে ভালোই করবে। আর আমাদের যে গ্রোথ হবে আমাদের ইকোনমিতে, সেইটার বেনিফিট হবে মিড ক্যাপে আর মিড ক্যাপ ইনভেস্টার্সে।
0: আপনারা যে রিসেন্ট মিড ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছেন, ওইটার সম্বন্ধে যদি ইফ ইউ কুড থ্রো সাম লাইট অন।
1: তো আমরা যখন আমরা স্টক সিলেকশন করি, আমরা আমাদের একটা টেকনোলজি আছে যেটা আমি ইউজ করি, যেটা আমরা বলি টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং। আমাদের কি হয় কি মোস্ট যে নিবেশক হয়, যারা ইনভেস্টার্স আছে, ওরা প্রাইস দেখে ইনভেস্ট করে। আমরা চেষ্টা করি কি আমাদের ট্রু ভ্যালু অফ দ্য কোম্পানি, লং টার্ম ভ্যালু, সেটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি কি ম্যানেজমেন্ট কিরকম, ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে যে মার্কেটে যে অপরচুনিটিজ আছে সেটাকে ক্যাপিটালাইজ করে প্রফিট করতে পারে। তারপরে আমরা দেখি কি মেগা ট্রেন্ড কিরকম, ফর এক্সাম্পল আমাদের যখন ভিউ চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি মেগা ট্রেন্ড, সেটা অনেক বছর, 20-30 বছর থেকে চলে। যেরকম আগে লোকজন এফডি করতো, এখন লোকজন ইনভেস্টমেন্ট করতে চায় ইকুইটিতে বা গোল্ড সিলভার, রিস্কি অ্যাসেটসে ইনভেস্ট করতে চায়, সেটা একটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে যেই মেগা ট্রেন্ডের মধ্যে যেই কোম্পানিগুলো আছে, ব্রোকিং কোম্পানি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই ভালো করবে, এদের বিজনেস বেড়ে যাবে। তো এটা মেগা ট্রেন্ড দেখি, লিডারশিপ দেখি। তারপরে আমরা দেখি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিরম বাড়ছে কি না। ইনট্যাঞ্জিবল মানে নন ফিজিক্যাল অ্যাসেট, আপনাদের ব্র্যান্ড ইমেজ বাড়ছে কিনা, টেকনোলজি প্ল্যাটফর্ম কিরম, আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কিরম, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিরম। আমরা যদি দেখি যত বিশ্বতে যে বড় বড় কোম্পানি আছে, ওদের যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার আর্নিং আসবে বিকজ অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, নট বিকজ অফ ফিজিক্যাল অ্যাসেটস। তো এই এরকম ধরনের আমরা বিভিন্ন অ্যানালিসিস করি, আর তারপরে আমরা স্টক সিলেকশন করি কি যে কোম্পানিগুলো যাদের লং টার্ম গ্রোথ ভালো, যা লং টাইমে যদি গ্রোথ করবে সেটা আমরা চুজ করি। আমাদের ফান্ড ম্যানেজমেন্টের টিম আছে, আর আমাদের যে প্রমোটার উৎপল সেট, উনি রাকেশ ঝুনঝুনওয়ালা পার্টনার ছিলেন 20-25 বছর, ওরা টাইটেন কিনেছিল, টাইটেন 35-40% গ্রো করেছে ফর 30 বছর, ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া। ওরা এই ধরনের টেকনিক ইউজ করে এরকম স্টক পিক আপ করে। তো আমরাও সেই টেকনিকটাই আমরা চেষ্টা করছি যে আমাদের মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে ওই টেকনিকটা ইউজ করে ফান্ড বানাবো। আমাদের ফান্ডে টিপিক্যালি 50 থেকে 60 খানা স্টকস থাকে, ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। আর আমাদের স্মল ক্যাপ ফান্ড আমরা 1 বছর আগে লঞ্চ করেছিলাম, ওখানে মোটামুটি 10-12% আলফা জেনারেট করেছে ইন্ডেক্সের উপর। তো আমাদের স্টক সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্সিয়েটেড, অ্যান্ড আমার এটা আশা আছে দ্যাট ইন দ্য ফিউচার অলসো উইল বি এবল টু ডু দ্য গুড জব।

0: যখন ধরুন এই ধরনের একটা মানে জিও পলিটিক্যাল টার্মোয়েল চলে বা একটা বাংলায় বলতে গেলে একটা অশান্ত পরিবেশ চলে সেই সময় বা ভোলাটাইল সিচুয়েশনে সাধারণত ইনভেস্টররা কিছু কমন মিস্টেকস করে, তো সেইটা যাতে না করে কি কি কমন মিস্টেকস কিভাবে অ্যাভয়েড করবে সেইটা নিয়ে যদি আপনি একটু আমাদের জানান।
1: যেমন সব থেকে কমন মিস্টেক হয় যখন মার্কেট বেড়ে যায়, তখন অবভিয়াসলি রিটার্নস গুলো একটু বেশি দেখায়। যখন রিটার্নস দেখে আমাদের মনে হয় কি এটা এফডির মতন ইনভেস্টমেন্ট, আর যদি আমি 20% পেয়েছি লাস্ট 1 বছরে, তো আমার মনে হয় কি নেক্সট 2 বছরে অবশ্য আমি 20% পাবো। কিন্তু ইকুইটি মার্কেট তো একটু অন্য জন্তু। ইকুইটি মার্কেটে রিটার্নস আসে ইন শর্ট পিরিয়ড অফ টাইম, তারপরে মার্কেট কিছুই করে না বাঁকা দেখো, তো সেটা আমরা দেখেছি। তো একটা বড় মিস্টেক কি, যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বেশি কিনতে আসি, আর যখন মার্কেট পড়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই। তো এটাকে আমরা টার্ন করে দিই, যদি যখন মার্কেট পড়ে যায় তখন আমি ভালো করে কেনাকাটা করি, আর যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বিক্রি করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা খুবই ভালো হবে। যখন ওয়ারেন বাফেট, ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর, উনিও বলেন যখন মার্কেট হয়ে যায় গ্রিডি তাহলে তুমি একটু ফিয়ারফুল হয়ে যাও, যখন মার্কেট ফিয়ারফুল হয়ে যায় তুমি একটু গ্রিডি হয়ে যাও। এটা বলা একটু সহজ কিন্তু করা ইটস নট সো ইজি। তাই জন্য আমরা বলি কি একটা ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা করে, ভালো করে অ্যাসেট অ্যালোকেশন করে, ইনভেস্টমেন্ট গোল সেট করে আপনারা যদি ইনভেস্ট করেন, তাহলে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। আপনার ভালো করে আপনার রিটার্ন জেনারেট হবে ওভার এ লং পিরিয়ড অফ টাইম, আপনারা ইনফ্লেশন বিট করবেন, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, and you will be able to meet hopefully all your financial goals. So that is the idea, that is the commonest mistake that people get swayed by the momentum. Momentum dekhe trading korben na, eta ekta investment, this is different from trading. Trading e jodi market pore jay tale apnar dukkho hoba uchit, kintu apni jodi investing koren tale apnar khushi hoba uchit ki market pore geche ami cheap sosta kore kinte pacchi. Etar mane eta na ki apnar kinar pore turont market upore chole ashbe, তো আপনারা একটা গ্যাপ করে কিনুন, ব্রেক করে কিনুন। যদি আপনার কাছে 100 টাকা আছে তাহলে আপনি এভরি মান্থ 25 টাকা করে কিনুন, বা যদি মার্কেট 5% পড়ে যায় তো আপনি 25 টাকা লাগান। তো মার্কেট আনসার্টেন, বাট দিস ইজ দ্য প্রবাবলি দ্য টাইম ওয়েন ইনভেস্টমেন্ট শুড বি মেড।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আরেকটা কথা, অনেক সময় হয় মানে আমি একেবারে সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এইটা চেঞ্জ করা ফ্রিকোয়েন্টলি, এইগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের জন্ম না? আপনি প্রথম দিকে একটা আলোচনায় বলছিলেন আমার মনে আছে যে যতই মার্কেট পড়ুক একটা সময় একটা ঘুরবে, সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি। তো সেই আঙ্গিক থেকে যদি আমরা দেখি যে এটা যদি চেঞ্জ হয়ও, তাহলেও কি আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যে আলটিমেটলি আমরা যে রিটার্নটা পাবো সেটা হয়তো ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই হবে, মানে ট্যাক্স ফ্যাক্স দিলেও? আপনার
1: দেখুন, আপনি
0: পার্সপেক্টিভটা
1: যেটা
0: কি?
1: নিজেই আপনি বলে দিয়েছেন কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, মানে যদি আপনার গেইনস হয় তাহলেই তো আপনি ট্যাক্স দেবেন না। আর ব্যাংকে কি হয় কি আমরা FDতে রাখি আর যেটা আমরা পাই 6-7% পাই, তারপরে ওর উপরে ট্যাক্স দিতে হয়। তো আমাদের যে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টিং ইন ইকুইটি সেটা তো অনেক কমে গেছে। আই উড রিয়েলি ওয়ান্ট গভর্নমেন্ট যদি একটা ট্যাক্স বেনিফিট দিয়ে যায় ফর FDs অলসো, তাহলে লোকজনের খুব একটা রিস্ক নিতে হয় না ফর জেনারেটিং গুড পোস্ট ট্যাক্স রিটার্নস। বাট আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়বে, কিন্তু দেখুন আমরা হচ্ছে ক্যাপিটাল ডেফিশিয়েন্ট কান্ট্রি, আমাদের অনেক টাকার দরকার আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করার জন্য। তো আমার মনে হয় না কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স খুব একটা বাড়াবে গভর্নমেন্ট। তো আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইজ আ স্মল ট্যাক্স টু পে, স্পেশালি ইফ ইউ হোল্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম, আপনার যদি ধরে থাকতে পারেন আর পিরিয়ডিক্যালি ইনভেস্ট করুন, তারা আপনার একটা সাইকেল আসবে যখন মার্কেট উইল ডু ওয়েল, অ্যান্ড দ্যাট টাইম আই থিঙ্ক ইউ নো ইউ শুড ইউ নো ট্রাই টু বুক প্রফিটস, অ্যান্ড দেন ইজ দ্য কোয়েশ্চেন অফ ট্যাক্স অ্যারাইজেস।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি
1: এক নম্বর।

0: পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়া পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়া পোলাও।

0: ভূত ছানা ভূত খোঁড়া ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজা।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, মেট্রো সিটির বিয়ন্ড মেট্রোস, টিয়ার টু টিয়ার থ্রি সিটির এইগুলো থেকে কিরকম মানে গ্রোথ হচ্ছে ইনভেস্টার আসা, না সামথিং নিডস টু বি ডান টু ইনক্রিজ অর ফেসিলিটেট আ ডিপার পেনিট্রেশন ইন টু টিয়ার টু টিয়ার থ্রি অর ইভেন বিয়ন্ড সিটিজ?
1: দেখুন, আমি অ্যাম্পি বোর্ডে আছি, আমাদের কালকেই মিটিং হয়েছিল। এটা আমরা যে অ্যাডভার্টাইজিং করি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, সেটা আমরা এখন রিজনাল ল্যাঙ্গুয়েজেসে ক্যাম্পেইন করব। আমরা দেখেছি কি লাস্ট 3-4 বছরে B30 সিটিজ বা বিয়ন্ড দ্য টপ 30 সিটিজ থেকে অনেক টাকা আসছে। একটা তো ইনফরমেশন, লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট কি দ্য ইজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস হ্যাজ ইনক্রিজ। এখন খুবই সহজ হয়ে গেছে থ্রু ইন্টারনেট, থ্রু ফোন ব্যাঙ্কিং, থ্রু অ্যাপস, থ্রু ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটর অ্যাপস, আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারেন আর নিজের পোর্টফোলিওকে ট্র্যাক করতে পারেন। তো তাই জন্যে B30 সিটিজ থেকে অনেক বেশি পার্টিসিপেশন হচ্ছে। B20-তে অনেক এক্সিস্টিং ইনভেস্টার্স আছে, কিন্তু নতুন ইনভেস্টার যারা আসছে সেটা সব B30 সিটিজ থেকে আসছে। তো মার্কেটে যেই লোকজনের এক্সপিরিয়েন্স হয়েছে কি মার্কেট, ইকুইটি মার্কেট, লোকজন এখন বুঝে গেছে কি যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় আর আপনি যদি লং টার্ম ভালো রিটার্ন করতে চান, আপনি যদি পারতে চান, তাহলে ইনভেস্টমেন্টস ইন মিউচুয়াল ফান্ড ইজ আ ভেরি সেফ অপশন কম্পারেটিভলি। আর একটা খালি আমি একটা জিনিস বলবো কি, একটা যদি মিস্টেক করে লোকজন কি নিজে নিজে করে নিতে চায়, ডু ইট ইয়োরসেলফ, এটা একটা ইনভেস্টমেন্ট, ইজ এ স্পেশালাইজ জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর অ্যাডভাইজার হ্যাজ ফার মোর এক্সপিরিয়েন্স দেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। তাই জন্য আমার মনে হয় কি এটা আপনি একটা ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানটা বানান একটা ডিস্ট্রিবিউটর বা কারোর সঙ্গে বসে যে সেমি রেজিস্টার্ড হবে, আর তারপরে আপনি যদি ইনভেস্টমেন্ট জার্নিটা করবেন তাহলে আপনার এই যে উতার চড়াও হচ্ছে, উপর নিচে হচ্ছে, ওই ভলাটিলিটি আপনার জন্য কাজ করবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মহানায়ক উত্তম কুমারের জীবনে এবং সাফল্য এসেছে, ব্যর্থতাও এসেছে। 1967 ছিল এমন একটা বছর, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত অধ্যায়। হিন্দি ছবি ছোটি সি মুলাকাত বৈজয়ন্তীমালার বিপরীতে অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু নানা কারণবশত অনেকে অনেক কথা বলে ছবিটি বিশেষ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য আনতে পারেনি। সেই সময় অবশ্যই শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন এই কারণে উত্তম কুমার। কিন্তু মহানায়করা বোধ হয় ভেঙে পড়েন না, তারা সেখানেই আলাদা। তারা ফিরে আসতে জানেন, এরপরেই একের পর এক মুক্তি পেল নায়িকা সংবাদ, যেখানে নায়িকা অঞ্জনা ভৌমিক, জীবন মৃত্যু, যেখানে নায়িকা সুপ্রিয়া দেবী। আর তারপর সেই একই বছরে বাংলা চলচ্চিত্র পেল দুটি অমূল্য রত্ন, অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছবিতে ব্যোমকেশ বক্সী চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় ভরত পুরস্কার। সেই সময় ভারতবর্ষের জাতীয় স্তরে শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি হিসেবে এই সম্মান নতুনভাবে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম যুগের সেই গৌরবময় ইতিহাসের অংশ হয়ে যান মহানায়ক উত্তম কুমার। এই সময় তিনি প্রযোজনা করলেন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে গৃহদাহ, যেখানে ছিলেন তিনি, সুচিত্রা সেন ও প্রদীপ কুমার। অন্যদিকে উত্তর ফাল্গুনিতে সুচিত্রা সেনের ডবল রোল চলচ্চিত্র প্রেমীদের আজও মুগ্ধ করে দেয়। 1968 এটি ছবির নাম উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কলকাতার এক অন্য রূপ, চৌরঙ্গি স্যাটা বোস, বলতে কি আমরা পারি, হোটেল শাহজাহানের সেই অভিজাত জগৎ, আর ছাদের ধারে দাঁড়িয়ে অন্ধকারে সেই নিঃসঙ্গতার সুর, বড় একা লাগে। একই বছরে কখনো মেঘ ছবিতে সেই অঞ্জনা ভৌমিক, তার জুটি বিপুল সাফল্য পায়। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রেও তিনি সমান সাবলীলভাবে রোমান্টিক আবেদন ধরে রাখতে পারেন, তা আবার প্রমাণিত হল কখনো মেঘ ছবিতে। তারপর 1969 চিরদিনের, হ্যাঁ তুমি আমার চিরদিনের নামের মতোই যেন বাস্তব, হ্যাঁ তিনি আমাদের চিরদিনের। একই বছরে মুক্তি পেল মন নিয়ে, ছবিতে সুপ্রিয়া দেবীর ডবল রোল, আর সেই বিখ্যাত গান ওগো কাজল নয়না হরিণ। তারপর 1970 এলো কলঙ্কিত নায়ক দুটি মন বিলম্বিত লয়, আর এলো এক ঐতিহাসিক অধ্যায় রাজকুমারী, প্রথম বাংলা ছবি যেখানে সুরকার হিসেবে এলেন আরটি বর্মণ। আর তিনি প্রস্তাব রাখলেন উত্তম কুমারের হয়ে প্লেব্যাক করবেন কিশোর কুমার। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের সঙ্গে ব্যাপারটা মানানসই হবে। সময় উত্তর দিল একটাই, অসাধারণভাবে। এরপরে এলো নিশি পদ্ম, যার হিন্দি রূপান্তর অমন প্রেম পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠে। 1971 ছদ্মবেশী, হাসি গান ভুল বোঝাবুঝি আর অসাধারণ বিনোদনে ভরপুর এই চলচ্চিত্র, অবনীশ মিত্র, ড্রাইভার গৌরহরি, আর একের পর এক মজার পরিস্থিতিতে কুণ্ডলী কক্ষর পুরকায়স্থের রূপে দর্শকদের মন জিতে নিয়ে অনায়াসে সাফল্য এবং বাণিজ্যিক সাফল্য এনে দেয় এই ছবি। 1972 আলো আমার আলো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, আজও বাঙালির নস্টালজিয়ার অংশ। 1973 রাতে রজনীগন্ধা সোনার খাঁচা, আর সেই সিনেমাতেই যেন বাস্তব কথাটা গানের মধ্যে দিয়ে আমাদের সকলের সামনে উঠে দাঁড়ায়, কি জানে কখনটা পাবি রে জীবনটা। তারপর এলো 1974, যে বছর ভারতের সিনেমায় মুক্তি পায় শোলে ও দিওয়ার, সেই বছরই এলো অমানুষ। এই ছবি শুধু একটি হিট ছবি নয়, এটি ছিল উত্তম কুমারের এক দুর্দান্ত প্রত্যাবর্তন। তিনি পান ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর আর ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড। অমানুষ যেন আবার মনে করিয়ে দিচ্ছিল যে মহানায়ক কখনো অস্ত যাননি। শুধু বাংলায় নয়, এই ছবিটি যখন হিন্দিতে রিলিজ হয় বলিউডেও কিন্তু ভালো সাড়া ফেলেছিল। 1975 মৌচাক, নচিকেতা ঘোষের সুর, রবি ঘোষের দাপুটে উপস্থিতি আর উত্তম কুমারের অনবদ্য কমিক টাইমিং। তারপর আমি সেও সখা, এরপর 1979 যখন পেলাম আমরা জীবনের শেষ পর্বেও পরীক্ষা নিরীক্ষা থামেনি তার উপাদান উত্তম কুমারের তরফ থেকে। শরৎচন্দ্রের দেবদাস ছবিতে অভিনয় করলেন তিনি, কিন্তু দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করতে চাননি। তিনি বললেন প্রমথেশ বড়ুয়া ও দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবদাস তাদেরই থাক। তাই দেবদাস হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর উত্তম কুমার হলেন
এক অবিস্মরণীয় চরিত্র চুনিলাল। আর সেই চুনিলালের কণ্ঠে আজও অমর হয়ে রয়েছে সেই নজরুলগীতি, শাওন রাতে যদি। তারপর 1980 কেউ জানতো না বিনা মেঘে বজ্রপাত নেমে আসছে। এক রূপে নয়, দুই রূপে নয়, বহু রূপে আমরা তাকে পেয়েছি। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, সংগঠক সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি। তার প্রযোজিত 6টি ছবির মধ্যেই 4টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। বিএফজি এর ইতিহাসে তিনি একমাত্র অভিনেতা যিনি 8 বার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছিলেন। কিন্তু সব পুরস্কারের উপরে, সব সাফল্যের উপরে, সব পরিসংখ্যানের উপরে একটা জিনিস আজও অমলিন, মানুষের ভালোবাসা। কারণ মহানায়ক কি ইতিহাস মনে রাখে না, শুধু মানুষের হৃদয়ে ধারণ করে রাখে। উত্তম কুমার তাই কোনো অতীত নন, তিনি বাংলার চলমান স্মৃতি, চেতনায় মহানায়ক, কোনোভাবে উত্তম।

0: আজ কি করে এলেন?
1: অঙ্ক কষে দেখলাম একের থেকে দুইয়ের জোর বেশি, এলাম দুজনের ইচ্ছে জোরে, আমার আর
0: আমার। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে।

1980 বাংলা চলচ্চিত্রের আকাশ তখনও মহানায়কের আলোয় আলোকিত উজ্জ্বল। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন এক নতুন ছবির শুটিংয়ে। জর্জ বার্নার্ড শয়ের পিগম্যালিয়নের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র রূপ মাই ফেয়ার লেডির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল ছবিটি, যেখানে এক অন্যরকম চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। হ্যাঁ, আমরা কথা বলছি অগবতী সুন্দরী, সেই চলচ্চিত্রকে নিয়ে। 24 জুলাই 1980 সেদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি, কাজ করছিলেন, সেটি আলো চলছিল, শুটিং চলছিল, সংলাপ বলা হচ্ছিল। কেউ ভাবতেও পারেনি সেটাই হবে মহানায়কের শুটিংয়ের শেষ দিন। হঠাৎ করে নেমে এলো এক অপ্রত্যাশিত বিরতি। শুধু একটি ছবির শুটিংয়ে নয়, একটি সিনেমায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মুহূর্তে থমকে গেল এক মহাকাব্যিক যাত্রা। পরবর্তীকালে 1981 সালে অগবধূ সুন্দরী মুক্তি পায় আর দর্শকের চোখের জলে ভেসে যায় রূপলী পর্দা। তারা আবারও ফিরে পান শেষবারের মতো তাদের প্রিয় মহানায়ককে। খুব স্বাভাবিকভাবেই আমরা হারালাম বহু প্রতিভার এক অনন্য আধারকে। তিনি চরিত্রের প্রয়োজনে কখনো পাশ্চাত্য পোশাক, কখনো রাজকীয় সাজ, কখনো আধুনিক স্যুট সবই পরেছেন, তবু সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন চুনট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবিতে। রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, ভালোবাসতেন গাইতে যে কোনো বাংলা গান, কারণ তিনি অবসরে গান গাইতেন। আড্ডা ভালোবাসতেন, মানুষ ভালোবাসতেন, খেতে ও খাওয়াতে ভালোবাসতেন। আর সেই কারণে তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির ঘরের মানুষ। কিন্তু কি আশ্চর্য, শুটিং ফ্লোর থেমেছে, ক্যামেরা থেমেছে, সংলাপ থেমেছে, কিন্তু তার দৃশ্যগুলো আজও চলছে নতুন প্রজন্মের চোখে, পুরনো দর্শকের স্মৃতিতে আর বাংলা সিনেমার প্রতিটি সোনালি ফ্রেমে। এই তো মহানায়ক, পর্দার বাইরেও যিনি চিরকাল বেঁচে থাকেন। আজ তাকে শুধু স্মরণ করার দিন নয়, আজ তাকে নতুন করে অনুভব করার দিন। 24 জুলাই আমাদের মনে করিয়ে দেয় একজন শিল্পীর শরীর হয়তো একদিন বিদায় নেয়, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো চলে যান না, তারা থেকে যান গানে, সিনেমায়, স্মৃতিতে আর মানুষের ভালোবাসায়। কারণ মহানায়ক মানে সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক চিরকালীন আলো। নিজের গানের কথাতেই যেন তিনি আজও মৃদু হেসে বলতে পারেন, যাই চলে যাই, আমারে খোঁজো না তুমি, বন্ধু খোঁজো না হই। কিন্তু আমরা কি তার সেই কথা শুনছি, শুনতে পারি না কখনো শুনব, কারণ তাকে খোঁজা আজও শেষ হয়নি। তার চলে যাওয়ার 46 বছর পরেও তার জন্মশতবর্ষের উদযাপনের আবহে চারিদিকে এখনো একটাই নাম, উত্তম কুমার। তাকে নিয়ে এত আলোচনা চলছে, গবেষণা চলছে, নতুন প্রজন্ম তার ছবি দেখছে, পুরনো প্রজন্ম আবার স্মৃতির সিন্ধুক খুলছে। তাকে খোঁজা শেষ হয়নি, হওয়া সম্ভব না, তাকে খোঁজা কোনোদিনও শেষ হবে না। বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাংলার সংস্কৃতি যতদিন থাকবে, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন থাকবেন মহানায়ক উত্তম কুমার। এক রূপে নয়, দুই রূপে নয়, প্রেমিক, নায়ক, খলনায়ক, ভদ্রলোক, চুনিলাল, ব্যোমকেশ, অ্যান্টনি ফিরিঙ্গি, অসংখ্য রূপে তিনি ছড়িয়ে যাবেন, ছড়িয়ে থাকবেন আমাদের মধ্যে। তাই আজকের এই শ্রদ্ধাঞ্জলির একেবারে শেষে মহানায়কের কথার সঙ্গে সম্পূর্ণ একমত না হয়ে আমরা তাকে আর একবার খুঁজে নেব, একটা বিশেষ উপহার, একটা জানা সারপ্রাইজ দিয়ে, তার নিজের কণ্ঠে গাওয়া, আমাদের হাতে পাওয়া সেই একমাত্র অমূল্য স্মৃতি। কারণ সত্যি উত্তম কুমারের গানের পরে কোনো কথা হয় না। তাই আমি শুভায়ন অনুমতি নিচ্ছি এখনই আড্ডা জাংশনে radiobangladesh.com এ আপনার কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আড্ডায় থাকুন, গানে গানে থাকুন। চেতনায় মহানায়ক, অনুভবে উত্তমকে নিয়ে চিরটাকাল দেখা হবে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 19 শতকের কলকাতা মনীষীদের শহর, এই কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, বড় হয়ে পড়েছি যে 19 শতকের কলকাতা হলো আধুনিকতার শহর। নিজেদের চিন্তা ভাবনা মিলিয়ে মিশিয়ে এক স্বকীয় আধুনিকতা গড়ে তুলেছিলেন বাঙালি বিজ্ঞজনেরা। কিন্তু এই পারাবদলের রঙ্গভূমি, কলকাতার স্থানিক মাহাত্ম্য নিয়ে কিন্তু তাদের বিশেষ মাথা ব্যথা ছিল না 19 শতকে। বরং বেশিরভাগ লেখাপত্রেই কলকাতা বর্ণিত হয়েছে বাঙালি জীবনের ঐতিহ্য বা পরস্পরের স্থিতিশীলতা নষ্ট করার বিশেষ ক্ষেত্র হিসেবে। আজকের প্রবাসীমন অনুষ্ঠানে আমরা কথা বলবো যে এই বাবুদের শহর কীভাবে বদলে গেল আবেগের শহরে, মানে কলকাতা শহর কীভাবে আবেগের শহরে বদলে গেল, সেই নিয়ে হবে অনেক কথা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাবুরানীর কলকাতায় যেন ধর্মের কোনো জায়গা নেই। উচ্ছৃঙ্খল জীবনযাপন, ন্যায়নীতির অবক্ষয়, সমাজ সামাজিকতার অবনতি সব মিলিয়ে কিন্তু নতুন শহর কলকাতা। 19 শতকের নকশা, নাটক, নভেলে এই ছবিই কিন্তু ঘুরে ফিরে আসে। একদিকে কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হওয়া, অন্যদিকে পদে পদে বিপদ, বিপর্যয়, নৈতিক আধোগমন। আর নাগরিক আবহাওয়া যেন সবাইকে কলুষিত করে দেয়। আরও কথা হবে গানের উপরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসু, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসীমান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতা নিয়ে। মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাবুদের শহর মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহর হয়ে উঠল। বন্ধু, টেকচাঁদ এবং অন্যান্য লেখায় আমরা কিন্তু হালকা চালে আধুনিক নগরের যে ছবি ফুটে উঠতে দেখেছি তা কিন্তু একটি বিশেষ শ্রেণীর এবং বিশেষ ধর্মীয় সামাজিক অবস্থান মানে তাদেরই ছবি কিন্তু আমরা ফুটে উঠতে দেখছি, আর তাদেরই জীবনযাত্রার পর্যবেক্ষণকে আমরা মূলত সেখান থেকে পাচ্ছি। তাতে যেমন ব্যঙ্গ রয়েছে, শ্লেষ রয়েছে, তেমনই আছে জাতি ধর্ম সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। নিম্নবর্গের চরক গাজনে বা সঙ্গের গানে নাগরিক দৈনন্দিনতার মধ্যে নিয়ম ভাঙার আনন্দ বা উদযাপনের আভাস কিন্তু পাওয়া যায়। আধুনিক শহর নতুন সম্ভাবনা নিয়ে আসে তাদের জীবনে, আবার উচ্চবর্ণের কাছে যা শুধুই জাত ধর্ম হারানোর জায়গা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতা নিয়ে চিন্তা ভাবনায় বা লেখালেখিতে বদল আসতে শুরু করে 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে। শহরের জীবনের সঙ্গে ততদিনে বাঙালি উচ্চ মধ্যবিত্ত অনেকটাই সরগর হয়ে গেছে। ঔপনিবেশিক নগরের জীবনযাপনকে আপন করে নিয়েছে তারা। পশ্চিমী শিক্ষার হাত ধরে বিশ্বের সঙ্গে পরিচয়, আবার একই সঙ্গে জাতীয়তাবাদী ধ্যান ধারণার মিশেলে দ্রুত বদলতে থাকা বৌদ্ধিক জগতে জগৎ কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির কাছে কলকাতাকে গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের সময় থেকেই কিন্তু আমরা দেখছি যে ইংরেজ লেখকদের হাত ধরে কলকাতার অতীত নিয়ে লেখালেখি শুরু হয়, কিন্তু সেই সব আখ্যানে ইংরেজ কোম্পানি ও সাহেবদের কথাই কিন্তু বেশি পাওয়া যায়, ভারতীয়রা প্রায় অনুপস্থিত বললেই চলে। 20 শতকের গোড়ায় প্রাণকৃষ্ণ দত্ত বা মহেন্দ্রনাথ দত্তের লেখায় পুরনো কলকাতার বাঙালি টোলার গল্প কিন্তু পাওয়া যায়। সেই লেখার নকশার ব্যঙ্গ নেই, বরং রয়েছে নাগরিক বাঙালির নানা আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং আদব কায়দা নিয়ে কথা।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরী গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদপথ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগি। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে। ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের কলকাতা কিন্তু কবি, লেখক, সাহিত্যিকের প্রাণের শহর হয়ে উঠেছিল। শহরের রাস্তাঘাট, ময়দান, কলেজপাড়া, চায়ের দোকান, মেসবাড়ি, কেবিন, পত্রিকার অফিস সবই কিন্তু হয়ে উঠেছিল টকবগে তরুণদের আড্ডাখানা। কল্লোল যুগে অচিন্ত কুমার লিখেছেন যে মির্জাপুর স্ট্রিটে ফেভারিট কেবিনে কল্লোলের দল কিন্তু চা খেত। গোল শ্বেতপাথরের টেবিলে ঘন হয়ে বসত সবাই গোল করে। দোকানের মালিক চারকে ভদ্রলোক, নাম যতদূর মনে পড়ে নতুন বাবু, সুজন সুলভ স্নিগ্ধতায় আপ্যায়ন করত সবাইকে। সেই সংবর্ধনা এক এত উদার ছিল যে চা কিন্তু বহুক্ষণ শেষ হয়ে গেলেও কোনো রকমের সংকেতে সে জ্যোতিচিহ্ন আঁকত না। যতক্ষণ খুশি আড্ডা চালিয়ে যাও জোর গলায়, কে জানে হয়তো আড্ডাই আকর্ষণ করে আনবে কোনো কৌতূহলীকে, তৃষার্ত চিত্তকে। পানের অভাব হতে পারে কিন্তু স্থানের অভাব কিন্তু হবে না। এক্ষুনি বাড়ি বাড়াবে কি, দোকান এখন অনেক পাতলা হয়েছে, এক চেয়ারে গা এলিয়ে আরেক চেয়ারে পা ছড়িয়ে দিয়ে বসো। সাদা সিগারেট নিয়ে একটা, অন্তত একটা খাকি সিগারেট। বহু তর্ক ও আস্ফালন, বহু প্রতিজ্ঞা ও ভবিষ্য চিত্রণ হয়েছে এই ফেভারিট কেবিনে। কল্লোল সম্পূর্ণ হতো না যদি না সেদিন ফেভারিট কেবিন থাকতো।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতার আনাচে কানাচে নয়, নতুন শতকে এইসব তরুণদের আধুনিক জীবন বোধ কিন্তু ছিল আদ্যন্ত নাগরিক। গ্রামের কোন সঙ্গে কিন্তু কোনো না কোনো সম্পর্ক থাকলে সবাই কিন্তু নিজেকে কলকাতার লোক বলেই মনে করত। গোপাল হালদারের মতো প্রত্যেক বাঙালি সেই সময় ছিল দুটো ঠিকানা, এক ছিল তার জন্মভিটে, দুই ছিল কলকাতা। পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে এই শহরের প্রেমে কিন্তু পড়ে যান বুদ্ধদেবও। বুদ্ধদেবের আক্ষেপ ছিল যে কোনো ডিকেন্স, বালজাক, টলস্টয় বা বোদলের কলম ধরেননি কলকাতার জন্য। তবে বাংলা ভাষায় আধুনিক নাগরিক জীবনের এক অনাসাধিত রস কিন্তু পাওয়া যায় তার বিভিন্ন লেখায়। ক্লাইভ স্ট্রিটের চাঁদ এ নাগরিক কোলাহলের মধ্যেও শহরের শান্তির বৈপরীত্যের যে অনবদ্য ছবি বুদ্ধদেব গুহ তুলে ধরেছিলেন সেটা কিন্তু অতুলনীয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, শান্তি আর কোলাহল, কারাকারি আর মারামারির যে বিভিন্ন বর্ণনা আমরা গত 100 বছরে কলকাতা নিয়ে পেয়েছি, সেটা কিন্তু কলকাতা নিয়ে রাগ, ঘৃণা, ভালোবাসার নানা বয়ান আমাদের কাছে নিয়ে এসেছে। 200 বছরের ব্যবধানে কলকাতা গোটা জাতির মনোভূমি হয়ে গিয়েছে। বাবুদের বোলচালের শহর থেকে বিভিন্ন শ্রেণী, বর্গ, বর্ণ, বাঙালির আপন আবেগ সবই কিন্তু আমরা দেখেছি। প্রায় প্রতি বাঙালির কথা বলে দিলেন নাগরিক কবিয়াল যখন তিনি গাইলেন, আমাকে পড়লে মনে এসো এখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী, গ্রহ, তারা, রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমিই তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী, রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি। নও ছবি, নও তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

মাসাই মারা জঙ্গল ঘুরে আমরা চলেছি লেক নাইভাসার উদ্দেশ্যে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক এই লেক নাইভাসা। কুয়াশা ঢাকা সকালের মাসাই মারাকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হল লেক নাইভাসার উদ্দেশ্যে। প্রায় 5.5 ঘন্টা পথ চলার পর এসে পৌঁছলাম লেক নাইভাসাতে। বেশ মনোরম আবহাওয়া, এতটা জার্নির ক্লান্তি এখানকার ঠান্ডা আর তাজা হাওয়াতে কোথায় যেন মিলিয়ে গেল। এখানে এসে আমরা যে রিসোর্টটায় উঠলাম সেটাও এক কথায় অনবদ্য। রিসোর্টের চারিদিকে বড় বড় গাছ, সামনে একটা বিশাল প্রশস্ত লন, আর তাতে চেয়ার টেবিল পাতা, আর ঠিক তার পরেই, হ্যাঁ ঠিক তার পরেই রয়েছে টলটলে জল ভর্তি লেক নাইভাসা। মানে একদম লেকের পারেই আমাদের এই রিসোর্টটা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি আরে সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। নিজের রুমে গিয়ে লাগেজগুলোকে রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে বেরিয়ে রিসোর্টটা ভালো করে দেখতে দেখতে লেকের দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই দেখি একটা বোর্ড লাগানো রয়েছে, আর বোর্ডটাতে একটা ভয়ঙ্কর অথচ মজার সতর্কবার্তা লেখা আছে, অন্ধকার হয়ে গেলে আর একা একা লনে ঘোরা যাবে না। আসলে এই লেকের জলে প্রচুর জলহস্তির বাস, আর তারা আবার গভীর রাতের অন্ধকারে আমাদের রিসোর্টের লনে পাইচারি, মানে ওনারা নাইট ওয়াক করতে আসেন। খুব স্বাভাবিক, সারা দিন জলে থেকে ওনারা বড্ড ক্লান্ত হয়ে যান, যে তাই তো রাতের বেলায় এই লনে পাইচারি করেন। আর সেই সময় যদি কোনো দুপে, মানে কোনো মানুষকে সামনে দেখতে পাওয়া যায়, তাহলে এই জলহস্তিরা তাদেরকে তাড়া করে। মানে সোজা কথায়, যেচে না মরতে চাইলে রাতের বেলায় ঘরে থাকাই ভালো। চলুন আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব আর শুনবো এই ট্যুরের অনেক মজার কথা। তবে তার আগে শুনে নেব ব্যাক টু ব্যাক কয়েকটা গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। আর এখন আমি আপনাদেরকে শোনাবো তিনটে খুব সুন্দর গান। প্রথম গানটা অন্বেষার গাওয়া জানি জানি তুমি, দ্বিতীয় গানটা শোভন গাঙ্গুলির গাওয়া মন আমার, আর তৃতীয় গানটা এলএম নতুন দেশে।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি সেই অপূর্ব সুন্দর লেক নাইভাসায়। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। সামনেই দেখি একজন ম্যানেজার টাইপের কেউ ঘুরে বেড়াচ্ছেন, 6 ফুটের বেশি লম্বা, পরনে পুরো দস্তুর 3-piece স্যুট, মাথায় একটা বেশ বড় হ্যাট, আর হাতে বেতের ছড়ি। ভদ্রলোকের চেহারাটা দেখলেই মনে সম্ভ্রমের উদয় হয়। ওনাকে দেখে মনে হলো উনি ঠিক যেন সেই পুরানো ব্রিটিশ যুগের কোনো ইংরেজ সাহেব। আমি ওনার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে হাই বললাম। এতক্ষণে উনি দূরে লেকের দিকে তাকিয়ে এক মনে কি যেন একটা কিছু দেখছিলেন। আমার আওয়াজ শুনে চমকে গিয়ে ঘাটটা ঘোরালেন আমার দিকে। এবার দেখলাম ভদ্রলোকের সোনালি রঙের একটা বিশাল গোপ রয়েছে, আর মুখে একটা বেশ মোটা হাভানা চুরুট। চোখ কুচকে আমার দিকে একবার তাকিয়েই হেসে ফেললেন উনি, তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং স্যার। ধপধপে সাদা স্যুটে আর হ্যাটটা ওনাকে দারুণ মানিয়েছে। এই সকালে এই রকম ড্রেসিং সেন্স আমাকে অবাক করে দিল না, মানে দেখে গম্ভীর টাইপের মনে হলেও ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি কিন্তু বেশ মজার মানুষ। ওনা থেকেই জানলাম ওনার নাম হলো আর্থার, সেই ছোটবেলায় বাবার হাত ধরে সুদূর ইংল্যান্ড থেকে এই আফ্রিকায় আসা, আর তারপর থেকে এটাই ওনার ঘরবাড়ি। বাবার পর উনি এই রিসোর্টের মালিক, এখানেই বিয়ে, 2 মেয়ের জন্ম এখানে। মেয়েরা অবশ্য দুজনেই এখন USA সেটেলড। আচ্ছা, আপনার মনে আছে সেই বনফ্রি সিনেমাটার কথা? হ্যাঁ হ্যাঁ, সেই বহু বছর আগে, মানে 1966 সালে বনফ্রি বলে একটা অসাধারণ সিনেমা হয়েছিল। দশকের পর দশক এই সিনেমাটা ভালো লেগেছিল সব জেনারেশনের মানুষদের। বনফ্রির কেন্দ্রীয় চরিত্রে ছিল একটা সিংহি, যার নাম ছিল এলসা। ওই এলসার পালক পিতা জর্জ অ্যাডামস এই রিসোর্টে বহুদিন থেকে সিনেমাটা শুটিং করেছিলেন। এলসা আর জর্জের অনেক সিন ওই সামনের লনেই শুটিং হয়েছিল। সেই থেকে এই রিসোর্টের নাম এলসা মেয়ার রিসোর্ট। ভাবতেই কেমন একটা দারুণ ফিলিংস হচ্ছে, আফ্রিকার ঘন জঙ্গলের বুকে এরকম একটা বিখ্যাত রিসোর্ট আমার এই কদিনের থাকার ঠিকানা। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, এক্ষুনি ফিরে আসছি আমি। ঘুরবো আমরা আফ্রিকা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। আর এখন যে গানটা শোনাবো সেই গানটা আপনার মনকে ভরিয়ে দেবে, দুর্নিবারের গাওয়া মনটা আহারে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লেক নাইভাসাতে। বনফ্রি সিনেমাটার শুটিংয়ের অনেক ছবি, অনেক স্মৃতি আজও এই রিসোর্টের দেওয়ালে সযত্নে রক্ষিত আছে। কিন্তু পর্যটকদের সেই সব ছবি তোলা বারণ, কারণটা বুঝতে পারলাম না। ভাবলাম একবার এই রিসোর্টের মালিক ওই আর্থারকে কারণটা জিজ্ঞেস করি, কিন্তু সেটা একেবারে ভুলে গেছিলাম। রিসোর্টের লনে বসেছি, কফি আর কুকিজ দিয়ে গেল একজন, তারপর লাঞ্চ করে সারাটা দুপুর লেকের পাড়ে অলসভাবে ঘোরাঘুরি। আর সামনের ওই ঘন জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট সীমা অবধি সাহস সঞ্চয় করে ঘুরে আসা। বিকেলবেলা লনে গিয়ে বসলাম আমি আর আর্থার। এই কয়েক ঘন্টায় এই ভারিক্কি মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমার আন্দাজ ওনার বয়স হবে অ্যারাউন্ড 60 ইয়ার্স, কিন্তু কথাবার্তায় আর ওনার সব ব্যাপারে অদম্য উৎসাহ দেখলে সেটা বোঝার উপায় নেই। একটা জিনিস দেখলাম, এখানে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম, মানে এত বড় রিসোর্টে মাত্র 15 জন পর্যটক রয়েছে। বিকেল গড়িয়ে ধীরে লেকের গায়ে পাহাড়ের ওপারে সূর্যাস্ত হলো, আর সেই গোধূলি লগ্নের মায়াবী আলোয় আমরা দুই বন্ধু, মানে আমি আর আর্থার, বয়সের পার্থক্য ভুলে নিজে নিজের দেশের আর সেই ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণায় মগ্ন হয়ে গেলাম। এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, হাজার হাজার পাখি চিৎকার করতে করতে নিজেদের বাসায় ফিরছে, ওদের আওয়াজে আমরা নিজেরা একে অপরের কথা শুনতে পাচ্ছিলাম না। অগত্যা মুখে কুলু পেটে হালকা কুয়াশায় ঘেরা রহস্যময় ওই দূরের জঙ্গলটার দিকে তাকিয়ে বসে রইলাম দুজনে। আর তারপরই ঝুপ করে অন্ধকার নেমে আসলো নাইভাসার বুকে, সেই সাথে নিজে নিজেই জ্বলে উঠল রিসোর্টের আলোগুলো। এতক্ষণ ধরে লেক নাইভাসার বুকে কয়েকটা কালো কালো উঁচু উঁচু কিছু একটা দেখছিলাম, এবার সেগুলো নড়ে চড়ে উঠল। আমাকে ওই দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে চারিদিক কাঁপিয়ে হা হা হা করে হেসে উঠল আর্থার। সন্ধ্যার নীরবতা ভেঙে এরকম একটা হাসি বড্ড বেমানার লাগছিল। আমরা লনের যেখানে বসে তার ঠিক পেছনেই একটা খুব উঁচু গাছ, হাসির শব্দে ভয় পেয়ে সেই গাছ থেকে পাখির দল আবার চিৎকার করে উঠতে শুরু করল। সেটা দেখে আর্থারের বোধহয় আরও হাসি পেল। টানা 5 মিনিট ধরে চলল তার ওই অট্টহাসি, আর আমি বোকার মতন তাকিয়ে রইলাম আর্থারের দিকে। হাসি থামলে অবশেষে আর্থার আমায় আশ্বস্ত করে বলল, ওইগুলো সব জলহস্তি বা হিপো, এখন ওরা আসবে না, সবাই ঘরে ঢুকে গেলে তারপর ওরা আসে। আসলে সবাই মানুষকে ভয় পায়, এমনকি একজন মানুষও সব থেকে ভয় পায় আর একটা মানুষকে। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর এখন যে তিনটে গান শুনব সেই গানগুলো হচ্ছে, প্রথমে ঈশান মিত্রর সমারোহে, দ্বিতীয় মেঘলা দাশগুপ্তর কাছ থেকে দূরে, আর তৃতীয় সমন্তকের গাওয়া এই যে আমি। এনজয় করুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। পরের দিন সকালে এই রিসোর্টের গাড়িতে করে বের হলাম একটা ক্রেটার ওয়াকে। ক্রেটার ওয়াক সেটা আবার কি? আসলে একটা মৃত আগ্নেয়গিরির ওপর রয়েছে গভীর লেক আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, জিরাফ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের সব দল। দারুণ মজাদার আর অ্যাডভেঞ্চারে ভরা ছিল আজকের দিনটা। মাঝখানে কিছুটা ট্রেকিং করতে হলো, আর তারপর ঘন জঙ্গলের ভিতরে জেব্রা আর হরিণদের পেছন পেছন হাঁটলাম, মজা করে ওদের সাথে ছুটলাম, ওরা দৌড় লাগালো আর পিছন পিছন আমরা, যেন নিজেদের শৈশবে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। ঘন্টা তিনেক পর রিসোর্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। ঠিক 4টে নাগাদ বেরোলাম নাইভাসাতে বোটিং করতে। বোটিংয়ের জায়গায় দেখি বেশ ভিড়। সামনের একটা সাদা লাল রঙের বোটটা দেখে খুব পছন্দ হলো আমার। টিকিট কেটে উঠে পড়লাম বোটটায়। লেকটা বিশাল। কেনিয়ার এই লেকটা এই দেশের সব থেকে বড় লেক। 6,181 feet উঁচুতে প্রায় 140 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লেকটা প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ। প্রচুর পাখি আছে এখানে, আর তাদের আওয়াজে কান পাতা দেয়। আমার মতন কয়েকজন পর্যটক ওঠার পর বোটটা ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে নাইভাসা লেকের তীর বরাবর চলতে শুরু করলো আমাদের বোটটা। যত এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। আশেপাশে সভ্য জগতের চিহ্ন আর দেখা যাচ্ছে না। একদিকে লেক নাইভাসা, যার এপার ওপার দেখা যায় না, অন্যদিকে আফ্রিকার বিখ্যাত জঙ্গল আর বিশাল উঁচু উঁচু ব্যাসাল্ট পাথরের চাই। জলের ধারে ধারে আবার জলহস্তির দল একবার ডুবছে আর একবার উঠছে। আর একটা অসাধারণ দৃশ্য দেখলাম, ফিশ ইগলের মাছ শিকার। মানে এটা দেখতে আমাদের কিছুটা কেনিয়ান সিলিং খরচা করতে হলো, যেটি থেকেই আমরা কয়েকটা ছোট মাছ কিনে নিয়েছিলাম। সেগুলো একটা একটা করে জলে ফেলছি, আর গাছের উপর থেকে এক একটা ফিশ ইগল জলে ঝাঁপিয়ে পড়ে সেই মাছ মুখে করে নিয়ে চলে যাচ্ছে। অত উঁচু গাছ থেকে ওদের ওই ডাইভটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি দেখার মতন এক দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা বোটিং করে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে এলাম। সন্ধেবেলায় এই রিসোর্টের মিনি সিনেমা রুমে বসে বনফ্রি সিনেমাটা আবার দেখলাম আমরা সবাই। এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এই রিসোর্টেই আমরা প্রচুর পাখি দেখেছি, আর দেখেছি এক বিশেষ প্রজাতির বানর যার নাম কোলোবাস মাঙ্কি। খুব অদ্ভুত তাদের দেখতে, আচরণও বেশ অদ্ভুত। সারাক্ষণ কী যেন খুঁজছে, এতটুকু স্থির হয়ে বসার জো নেই। সাদা আর কালো রঙের লোমে ঢাকা পুরো শরীরটা তাদের, বেশ বড় সাইজ। এক একটা ওজন হবে 14-15 কেজি বা তার বেশি। আর্থার বলল, এরা বন্য জীব হলেও এখন এরা মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে। লেপার্ডস, লার্জ ইগল আর শিম্পাঞ্জি এই কোলোবাস মাঙ্কিদের শিকার করে খেয়ে নেয়। একসময় মানুষও যথেচ্ছভাবে এদেরকে মেরেছে এদের চামড়া আর লোমের জন্য। আজ এরা এনডেঞ্জার্ড স্পিসিস। এই সুন্দর কিন্তু অসহায় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আজ আমাদের উপর। তবে যখন খাবার জোটে না, তখন এরা মাঝে মাঝেই এগ্রেসিভ আচরণ করে। আমাদের রিসোর্টেই দেখলাম রেস্টুরেন্টের বাইরে জটলা করে বসে আছেন ওনারা সব। না, তারা নেই, তবে চোখে মুখে একটা অপেক্ষার আভাস। কিছুক্ষণ পর আর্থার নিজের হাতে ওদের জন্য রান্না করা স্পেশাল কিছু খাবার বেশ বড় বড় মেটালের গামলা করে রেখে আসলো ডান দিকে ঠিক উঁচু গাছটার নিচে। মুহূর্তের মধ্যে আনন্দে লাফালাফি করতে করতে ওরা ছুটে গেল সেই দিকে। আর তারপর গামলাগুলোর চারিদিকে গোল হয়ে বসে আমাদের মতোই বেশ ভদ্রভাবে চেটে পুটে খেয়ে নিল সবটুকু। দুপুরের দিকে বের হলাম সাফারিতে। ল্যান্ড ক্রুজারের মোটা মোটা চাকাগুলো দেখেই বুঝতে পারছিলাম এগুলো বেশ শক্তিশালী। পথের দুধারে খাড়া উঁচু পাহাড়, যার কয়েকটা আবার সুপ্ত আগ্নেয়গিরি, মানে এখনো ভিতরে ভিতরে ফুটছে, সময় হলেই ফেটে পড়বে। মাউন্ট লঙ্গোনাট নামে ঘুমন্ত আগ্নেয়গিরিটার অনেকটা উপরে আমরা গাড়ি নিয়ে উঠে পড়লাম। উপরের দিকে পাহাড়টা প্রায় ন্যাড়া, আর কিছু ফাটল নিয়ে হালকা বাষ্প বেরিয়ে জানান দিচ্ছে ভিতরে ফুটন্ত লাভার অস্তিত্বের কথা। অত উঁচু থেকে যেদিকে তাকাই শুধুই কালো কালো পাহাড় আর ঘন সবুজ জঙ্গল। অনেক দূরে কালো সাপের মতন একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, ওটাই সেই ন্যাশনাল হাইওয়ে। আসলে আগের দিন আমরা ওই রাস্তা দিয়েই মাসাই মারা থেকে এই নাইভাসাতে এসেছিলাম। কেনিয়ার এই সড়কটির সঙ্গে আফ্রিকা মহাদেশের অন্য প্রতিবেশী দেশগুলোর যোগসূত্র রয়েছে। পথে দেখা মিলল কয়েকটা বেবুন পরিবারের সঙ্গে। এই ঘন জঙ্গলে গাড়ি থামানো আর বেবুনদের খুব কাছে যাওয়া দুটোই বিপজ্জনক, তাই আমাদের শত অনুরোধেও ড্রাইভার গাড়ি থামালো না। আর ওই গাড়ির দ্রুতগতি বেগের কারণে বেবুনগুলোকে আমি ফ্রেম বন্দি করতে পারলাম না। আমাদের এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in। এখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন এদের সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে লেক নাইভাসায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের আজকের আস্তানা হলো গ্রেট রিফ্ট ভ্যালি লজ অ্যান্ড গলফ। এই রিসোর্টটা পাহাড়ের ঢালে অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। বেশ কয়েকটা পাহাড় জুড়ে ছড়িয়ে আছে এই রিসোর্টটা। দূর থেকেই পাথর আর কাঠের নির্মিত আকর্ষণীয় ঘরগুলো নজর কাটছিল। রিসোর্টের গেটে পৌঁছতেই নিরাপত্তারক্ষী ড্রাইভারের থেকে কিছু কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে আমাদের গাড়িকে ভিতরে প্রবেশের অনুমতি দিল। সেখান থেকে রিসেপশন রুমের দূরত্ব প্রায় গোটা একটা পাহাড় পেরিয়ে, সে এক এলাহি ব্যাপার। আর হবে নাই বা কেন, কেনিয়ার প্রেসিডেন্ট স্বয়ং উহুরু কেনিয়াত্তার রিসোর্ট বলে কথা। হট টাওয়েল অ্যান্ড ব্ল্যাকবেরি জুস সহযোগে আপ্যায়ন গ্রহণ করে পৌঁছে গেলাম আমাদের ঘরে। অবিশ্বাস্য সুন্দর সেই ঘর, প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেল। আর আমার ঘরের লাগোয়া কাঠের ব্যালকনিটা সিম্পলি অসাধারণ। চারিদিকে দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গল, প্রখর রোদের তেজে তপ্ত জঙ্গলের ঘ্রাণ। আরও ভালো লাগলো ঘরের ভেতরে হামিং বার্ডের অবাধ আনাগোনা। আমাদের দেশে চড়াই আর শালিক পাখি একসময় দেখেছি ঘরের ভিতরে এসে ঘুরত, এখন শহরে ফ্ল্যাটে সেসব আর দেখা যায় না। হয়তো গ্রামের দিকে এখনও আছে সেই সব পাখিগুলো, কিন্তু এই পৃথিবীর সব থেকে ছোট পাখিকে এভাবে আমার ঘরের ভিতর উঠতে দেখব সেটা আমি সত্যিই ভাবিনি। রিসোর্টটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিসোর্টের স্টাফরা গাড়িতে করে যাওয়া আসা করছে। দেশের প্রেসিডেন্টের কত টাকা থাকলে এমন একটা রিসোর্ট বানাতে পারে সেটাই ভাবছিলাম। যাকে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কী লাভ। এখন লাঞ্চের জন্য ডাক এসেছে, ওখানেই যাই। এখানে খাওয়া দাওয়ার মধ্যেও বেশ একটা রাজকীয় ভাব আছে। মেনুতে কেনিয়ার ঐতিহ্যবাহী সব রকমারি খাবার থেকে শুরু করে বিভিন্ন কন্টিনেন্টাল খাবারও রয়েছে। সুসজ্জিত ওয়েটার খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আমি প্রথমেই নিলাম ইরিও নামের একটা খাদ্য। আসলে এটা দেখে আমাদের চেনা খিচুড়ি মনে হলো, যার উপরে পার্সলে পাতা সুন্দর করে গার্নিশ করা রয়েছে। অভূতপূর্ব তার স্বাদ। তারপর একে একে মতোকে ন্যামা নামের সব খাবারগুলো ট্রাই করে দেখলাম। ন্যামা আসলে আমাদের মাটন কষার আফ্রিকান ওয়ার্সন। শুনবো আর জানবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

পেট পুরে ভোজন পর্ব সেরে চারিপাশের প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তবে আমাদের গাইড মেলভিন তারা দেওয়ায় আর দেরি না করে রওনা দিলাম এক অসাধারণ সুন্দর দ্বীপের উদ্দেশ্যে, কারণ এখন না বেরোলে এই রিসোর্টে আবার ফিরতে সন্ধে নেমে যাবে। একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর এই বিশাল নাইভাসা লেক, আর তারই মাঝখানে জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর একটা দ্বীপ ক্রিসেন্ট আইল্যান্ড। দ্বীপে পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সারি সারি রঙিন ডিঙি নৌকা। বহু বছর আগে এই ভলক্যানো লাভায় ঝলসে যাওয়া একেসিয়া গাছের গুড়ি হ্রদের জলে আজও ক্যানভাসে আঁকা ছবির মতন দাঁড়িয়ে যেন শেষ আগ্নেয় উৎপাতের সাক্ষ্য দিচ্ছে। বোটে ওঠার সাথে সাথেই পড়তে হলো লাইফ জ্যাকেট, আর তারপর আমাদের বোট পাড়ি দিল ওই দ্বীপের উদ্দেশ্যে। নাইভাসা হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে একটি। জেলেরা শেষ বেলায় জাল টেনে পাহাড়ের দিকে ফিরছে, আর সেই ফিশ ইগল উড়ে এসে ছো মেরে মাছ তুলে আবার উড়ে যাচ্ছে। হ্রদের কিনারায় মারাবু স্টর্ক ও পেলিকান পাখিরা ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের বড় বড় ঠোঁট দিয়ে জল থেকে মাছ তুলে নিচ্ছে। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা হলো পরিবার সমেত একদল জলহস্তির। জলের ভেতর থেকে মাথা তুলছে, আর একজন আরেকজনের সঙ্গে বড় হাঁ করে কামড়াকামড়ি করছে। হয়তো এটাই ওদের খেলা। দাঁতের সাইজ দেখে ভয় পেয়ে গেলাম যথেষ্ট। আমার এই খেলায় বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি ভাই ছোটোখাটো বাঙালি, এই আফ্রিকান হিপোদের সাথে আমি কিছুতেই খেলব না। তবে প্রচুর ছবি তুলে নিলাম এই হিপোদের। আসলে সন্ধে নামার পর এরা দ্বীপের উপর উঠে আসে, তাই তার আগে আমাদের দ্বীপ ছাড়তে হবে। এবার আমাদের ডিঙি পৌঁছলো ক্রিসেন্ট দ্বীপের পাড়ে। আগ্নেয়গিরির লাভার ভস্য জমে ধীরে ধীরে উঁচু নিচু টিলার মতন আকৃতির ক্রিসেন্ট দ্বীপ তৈরি হয়েছে। আমরা প্রথমেই উঠে গেলাম দ্বীপের সব থেকে উঁচু টিলায়। সেখানে অসংখ্য জিরাফ চলতে চলতে আপন মনে একেশিয়া গাছের মগডালের পাতা খাচ্ছে। আমরাও কিছুক্ষণ তাদের অনুসরণ করে চলতে চলতে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সে এক দারুণ মজার অভিজ্ঞতা। টিলার উপর থেকে সম্পূর্ণ দ্বীপ ও চারিদিকে পরিবেষ্টিত হ্রদ দেখে মনে হচ্ছিল এ যেন রূপকথার কোনো একটা দেশ। একেশিয়া গাছের জঙ্গল সম্পূর্ণ দ্বীপটাকে শামিয়ানার মতো ঢেকে রেখেছে, আর তাতে অসংখ্য প্রজাতির পাখি আর কোলোবাস মাংকির আনাগোনা। সমস্ত দ্বীপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জেব্রা, হরিণ, জিরাফ আর ওয়াইল্ড বিস্টের দল। এই দ্বীপে হিংস্র মাংসাশী প্রাণী না থাকায় আমাদের নিশ্চিন্তে পায়ে হেঁটে জঙ্গলে ঘুরলাম। তবে সন্ধ্যার আগেই দ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হয় সবাইকে, না হলে জলহস্তির দল সারা দিন পর দ্বীপে উঠলে যদি মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভাবতে ভাবতেই অন্ধকার হয়ে আসলো, আর সূর্য ডুবতেই ঠান্ডা ভাবটাও বেশ জাঁকিয়ে বসলো এই দ্বীপে। আর এখানে থাকা নিরাপদ নয়, ফিরতে হবে রিসোর্টে। ওপারে যাওয়ার জন্য পারে এসে চড়ে বসলাম আমাদের বোটে। দেখব আরও অনেক কিছু, ঘুরব মাসাই মারা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অ্যাম্বোসেলি পার্ক কেনিয়াতে প্রাচীনতম এবং মাসাই মারার পর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়। এখান থেকেই দেখা যায় আফ্রিকার সর্বোচ্চ পর্বত 5,895 মিটার উচ্চতার বিখ্যাত কিলিমাঞ্জারোর বরফে ঢাকা চূড়াটা। কোনো এক সময় ইউরোপ থেকে এইখানে হাতি আর জিরাফ শিকার করতে আসতেন অভিজাত ইউরোপিয়ানরা, আর স্থানীয় মানুষদের ধরে ইউরোপে গিয়ে বিক্রি করার কুখ্যাত দাস প্রথা প্রচলিত ছিল তারও আগে থেকেই। আমরা লেক নাইভাসা থেকে এসে পৌঁছেছি এই অ্যাম্বোসেলি পার্কে। 307 কিলোমিটার রাস্তা, মানে মোম্বাসা রোড কিন্তু একদম মাখনের মতন, আর রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে প্রায় ছ ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি।

জিরাফ, সিংহ এবং রকমারি পাখি। এছাড়াও রয়েছে আফ্রিকান গন্ডার ও চিতা। এত হাতি রয়েছে এখানে যে গুণে শেষ করা যাবে না। এছাড়াও পার্কে বেশ কয়েকটি মাসাই গ্রাম রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আকারের হাতি পাওয়া যায় এই এম্বাসোলি ন্যাশনাল পার্ক কেনিয়াতেই। এছাড়াও সিংহ, ওয়াইল্ড বিস্ট, হরিণ, ফ্লেমিঙ্গো ও হরেক রকমের পশু পাখি আছে এখানে। ও আচ্ছা, এখানে পশু পাখিকে কিন্তু খাঁচায় রাখা হয় না, বরং মানুষ মানে আমরা খাঁচায় বন্দী হয়ে গাড়িতে করে এই জঙ্গলে প্রবেশ করি। আর আমাদেরকে সিংহের দল, হায়না, লেপার্ড, ওয়াইল্ড বিস্ট সবাই এসে দেখে যায়। আমি যখন এরকমই এক খাঁচা বন্দী হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলাম, তখন উত্তেজনায় আমার হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর একদল জেব্রা আস্তে আস্তে এসে আমাদের ভালো করে শুকে দেখল। না না, আমরা ওদের খাদ্য হওয়ার যোগ্যতা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হলাম, আর ওরাও নিজেদের মধ্যে কি একসব আলোচনা করতে করতে দূরের হরিণের পালের দিকে এগোতে লাগলো। খাঁচার ভিতর আমাদের কিছুই করার নেই, শুধু নিরাপদ দূরত্ব থেকে ছবি তোলা ছাড়া। জেব্রাগুলো ওই হরিণের পালকে কি বলল কে জানে। হরিণগুলো আমাদের দিকে আসা তো দূরের কথা, তাকানোটাও বন্ধ করে দিল। আরে, আমরা এতটাই বাজে, এবার কিন্তু বেশ অপমান ফিল হচ্ছে। কিন্তু এই দুঃখের সময়টা বেশিক্ষণের জন্য ছিল না। পাঁচ পাঁচটা সিংহী হঠাৎ হাজির। পাশের জঙ্গলের থেকে একে একে বেরিয়ে বেশ উৎসাহ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো তারা। না না, এরা ওই জেব্রা আর হরিণগুলোর মতন ভেজ নয়, রীতিমতো ননভেজ লাভার। আর তারপর কি হলো বলবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো সেই সিংহীদের কথা।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে আমরা রয়েছি গ্রিল দিয়ে ঘেরা গাড়ির ভেতর। আমাদের ঠিক সামনেই পাঁচটা বড় বড় আফ্রিকান সিংহ, একটু দূরেই একটা বিশাল বড় দাঁতাল হাতি স্থির দৃষ্টিতে দেখছে আমাদের। এরা একা থাকে না, নিশ্চয়ই ওর দলবল আশেপাশেই রয়েছে। আমাদের পিছনের দিকে হরিণ আর জেব্রার দল, কি অদ্ভুত সহাবস্থান, কেউ কাউকে পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, তবে যে কথা বলছিলাম, সিংহদের দল তো আমাদের দেখে আস্তে আস্তে এগিয়ে আসলো, মানে যেভাবে আসছে তাতে বেশ বুঝতে পারলাম আমাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে ওদের। আসলে একজন রাজাই আরেকজন রাজাকে সঠিক সম্মান দিতে পারে। ওই সব হরিণ আর জিরাফরা কী করে বুঝবে আমাদের কদর? সবার প্রথমে যে সিংহটা ছিল, মনে হয় সেই হচ্ছে এই গ্যাংয়ের লিডার। এমনিতেই আমাদেরকে পই পই করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছিল যাতে আমরা জঙ্গলে কোনো রকম চেঁচামেচি না করি। আর এখন এই সিংহ, হাতি, জেব্রা দেখে অনেকের গলা তো শুকিয়ে কাঠ, সুতরাং চেঁচামেচির প্রশ্নই নেই। লিডার সিংহটা মানে দলনেত্রী যিনি, তিনি এবার হেলতে দুলতে এগিয়ে আসলেন আমারই দিকে। আমাকেই কেন এত পছন্দ হলো কে জানে, পরে বুঝলাম আমি তো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের লোক, তাই আমাকেই পছন্দ। তিনি আসলেন সবার আগে, তারপর আমার জামাটা শুকলেন। তখনও বাকিরা কিন্তু দূর থেকে অবজার্ভ করছে। আমার হাত পা সব কেমন যেন শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। খুব শখ করে গায়ে যে পারফিউমটা লাগিয়েছিলাম সেটার গন্ধটাও আর পাচ্ছি না, শুধু বোটকা একটা গন্ধ, মানে এই সুন্দরীর গায়ের গন্ধ। মাথাটা ঝিমঝিম করে উঠল, কয়েক মিনিট মাত্র, তারপর আমাকে ছেড়ে উনি পিছন দিকে ফিরে হালকা হুঙ্কার দিলেন, মানে দলের বাকিদের ডাকলেন মনে হলো। এরপর এক এক করে সব কটা সিংহে আমাকে এসে শুকে গেল। কি ঝামেলা, মানে এতগুলো মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই সবাইকে ছেড়ে আমাকেই কেন পছন্দ করলো? যাই হোক, তারপর সবাই মিলে ওই বাদিকের পাথরটার সামনে শুয়ে পড়ল, দৃষ্টি কিন্তু আমার দিকে। মনে হয় আমাকে খাবার প্ল্যান ট্যান করছে ওরা ওখানে শুয়ে শুয়ে। এবার আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে, তোরা না আফ্রিকার সিংহী, শেষে এই পেট রোগা বাঙালিটাকে পছন্দ করলি তোরা? বিকেলে যখন রিসোর্ট ফিরে আসলাম তখন আমাকে নিয়ে সবার কি উৎসাহ, এমনকি একজন ফ্রেঞ্চ মহিলা যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন ওই পার্কে, তিনি এসে বারবার আমার জামার গন্ধ শুকে বোঝার চেষ্টা করে গেলেন যে কি এমন পারফিউম মেখেছিলাম যেটা সিংহীদের এইভাবে অ্যাট্রাক্ট করে। কেনিয়ায় এরকম ন্যাশনাল রিজার্ভ আছে অগণিত, আর হ্যাঁ, বন্যেরা বনেই সুন্দর, তাই তারা বনেই ঘুরে বেড়াক আর মানুষ তাদের দেখুক নিরাপদ দূরত্বে খাঁচা থেকে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

কেনিয়ার অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক থেকে এবার আমরা চলেছি সোজা দক্ষিণের সমুদ্রের দিকে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগরের তীরে আফ্রিকা মহাদেশের সবথেকে সুন্দর বীচ দেখতে আমরা চলেছি আফ্রিকার আরেকটা দেশ ট্যানজানিয়ার বিখ্যাত বীচ শহর জ্যাঞ্জিবারের উদ্দেশ্যে। এই 712 কিলোমিটারের রাস্তা শুধু ফাটাফাটি থ্রিলিং। এই 12 ঘন্টা জানি সেটাও আবার রেঞ্জ রোভারে। পুরো রাস্তায় কোথাও ঘন গভীর জঙ্গল, কোথাও বা আগ্নেয়গিরির পা

অপূর্ব দৃশ্য। ভোর 5টা বেজে গেছে, তবুও কালো আকাশে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছিল না। শুধু আমাদের গাড়িটার তীব্র হেডলাইটে সামনের জঙ্গল আর রাস্তার পাশের গভীর গিরিখাত বুঝতে পারছিলাম। হঠাৎ উত্তর পশ্চিম দিকের আকাশে ঝলমল করে উঠল মাউন্ট কিলিমাঞ্জারো চূড়া। সূর্যের প্রথম আলো আফ্রিকা মহাদেশের সব থেকে উঁচু চূড়ায় রিফ্লেক্ট হয়ে যে অসাধারণ সুন্দর দৃশ্যটা সৃষ্টি করল, সেটা দেখার জন্য হাজারবার এখানে আসতে আমি রাজি। কালো আকাশে রূপারি কমলা রঙের চাঁদের পাহাড়ের চূড়া, এই মুহূর্তে আর কিচ্ছু নেই যেন আফ্রিকার মহাদেশে। তবে কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ডান দিকে মোড় করতেই পিছনের পাহাড়ের আড়ালে হারিয়ে গেল আমাদের চাঁদের পাহাড়। দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের জলে ধোয়া জাঞ্জিবার দ্বীপটা হল ট্যানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ। এর সব থেকে উত্তরে রয়েছে নুইং ফিশিং নামের একটা ছোট্ট গ্রাম। আমরা যাবো সেখানেই। রাস্তায় দুবার হল্ট করা হয়েছিল কিছু লাঞ্চ আর স্ন্যাক্স খাওয়ার জন্য। আফ্রিকার গ্রামগুলো দেখলে বোঝা যায় যে এখনও আধুনিক সুযোগ সুবিধা এখানে সেভাবে প্রবেশ করেনি। আমরা যখন জাঞ্জিবার পৌঁছলাম তখন সন্ধ্যে 6টা। আমাদের রিসোর্টটা নুনবি বিচের একদম উপরে। ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে সবাই ছুটলাম বিচে। আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো সারাদিন বিচে আর ভারত মহাসাগরের নীল জলে দাপাদাপি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে প্রথমে দেখে আসলাম লাইট হাউস। এখানে মহাসাগরের ঢেউ বেশ কম, তাই প্রচুর মাছ ধরা নৌকা দেখলাম ভেসে বেড়াচ্ছে, প্রচুর ছবি তোলাও হলো। তারপর জলে নেমে সাঁতার আর তুমুল স্নান। নুংবি বিচ স্ট্যান্ড আপ প্যাডলিং এর জন্য আদর্শ, প্রতি ঘন্টা হিসেবে $15 ভাড়া নেওয়া হয়। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকা ডাইভার্স ডাইভিং সেন্টার, যেখানে ডাইভিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি ভাড়া নিতে পারবেন। আমিও সেটাই করলাম আর তারপর স্কুবা ডাইভিং করতে নেমে পড়লাম জলে। সঙ্গে অবশ্যই একজন প্রশিক্ষিত ড্রাইভারও থাকে। এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বারকুডা মাছ থেকে ছোট অক্টোপাস, বিশাল বড় স্টিংরে, রঙিন ম্যাকারেল, হরেক রকমের সামুদ্রিক প্রাণীর মেলা দেখলাম জলের নিচে। এখানে ফলের বাজার দেখলাম খুব নাম করা, সব ধরনের ফল অনেকটাই সস্তায় পাওয়া যায় এখানে। এখানেও দেখলাম প্যাশন ফ্রুট, লাল রঙের ফলটা অনেকটা সবেদার মতন। তবে কেন এর নাম আবেগের ফল সেটা কিন্তু বুঝিনি আজও। কি কেমন লাগলো আমার এই ট্যুর? সেই মাসাই মারার জঙ্গল থেকে বরফে ঢাকা মাউন্ট কিলিমাঞ্জারো দেখে জাঞ্জিবারের বিচের মজা, যেতে ইচ্ছে করছে আফ্রিকা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি, আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের অনেক ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায়।

0: সেই পুরনো দিনের গ্রামাফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
1: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
2: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি

0: এও সত্য হয়। এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 19 শতকের কলকাতা মনীষীদের শহর, এই কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, বড় হয়ে পড়েছি যে 19 শতকের কলকাতা হলো আধুনিকতার শহর। নিজেদের চিন্তা ভাবনা মিলিয়ে মিশিয়ে এক স্বকীয় আধুনিকতা গড়ে তুলেছিলেন বাঙালি বিজ্ঞজনেরা। কিন্তু এই পারাবদলের রঙ্গভূমি, কলকাতার স্থানিক মাহাত্ম্য নিয়ে কিন্তু তাদের বিশেষ মাথা ব্যথা ছিল না 19 শতকে। বরং বেশিরভাগ লেখাপত্রেই কলকাতা বর্ণিত হয়েছে বাঙালি জীবনের ঐতিহ্য বা পরস্পরের স্থিতিশীলতা নষ্ট করার বিশেষ ক্ষেত্র হিসেবে। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলবো যে এই বাবুদের শহর কিভাবে বদলে গেল আবেগের শহরে, মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহরে বদলে গেল, সেই নিয়ে হবে অনেক কথা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাবু রানীর কলকাতায় যেন ধর্মের কোনো জায়গা নেই। উচ্ছৃঙ্খল জীবনযাপন, ন্যায় নীতির অবক্ষয়, সমাজ সামাজিকতার অবনতি সব মিলিয়ে কিন্তু নতুন শহর কলকাতা। 19 শতকের নকশা, নাটক, নভেলে এই ছবিই কিন্তু ঘুরে ফিরে আসে। একদিকে কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হওয়া, অন্যদিকে পদে পদে বিপদ, বিপর্যয়, নৈতিক আধোগমন, আর নাগরিক আবহাওয়া যেন সবাইকে কলুষিত করে দেয়। আরও কথা হবে গানের উপরে।

0: প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
3: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনো আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনো আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসীমান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতা নিয়ে। মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাবুদের শহর মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহর হয়ে উঠল। বন্ধু, টেকচাঁদ এবং অন্যান্য লেখায় আমরা কিন্তু হালকা চালে আধুনিক নগরের যে ছবি ফুটে উঠতে দেখেছি তা কিন্তু একটি বিশেষ শ্রেণীর এবং বিশেষ ধর্মীয় সামাজিক অবস্থান, মানে তাদেরই ছবি কিন্তু আমরা ফুটে উঠতে দেখছি, আর তাদেরই জীবনযাত্রার পর্যবেক্ষণকে আমরা মূলত সেখান থেকে পাচ্ছি। তাতে যেমন ব্যঙ্গ রয়েছে, শ্লেষ রয়েছে, তেমনই আছে জাতি ধর্ম সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। নিম্নবর্গের চরক গাজনে বা সঙ্গের গানে নাগরিক দৈনন্দিনতার মধ্যে নিয়ম ভাঙার আনন্দ বা উদযাপনের আভাস কিন্তু পাওয়া যায়। আধুনিক শহর নতুন সম্ভাবনা নিয়ে আসে তাদের জীবনে, আবার উচ্চবর্ণের কাছে যা শুধুই জাত ধর্ম হারানোর জায়গা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতা নিয়ে চিন্তা ভাবনায় বা লেখালেখিতে বদল আসতে শুরু করে 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে। শহরের জীবনের সঙ্গে ততদিনে বাঙালি উচ্চ মধ্যবিত্ত অনেকটাই সরগর হয়ে গেছে। ঔপনিবেশিক নগরের জীবনযাপনকে আপন করে নিয়েছে তারা। পশ্চিমী শিক্ষার হাত ধরে বিশ্বের সঙ্গে পরিচয়, আবার একই সঙ্গে জাতীয়তাবাদী ধ্যান ধারণার মিশেলে দ্রুত বদলাতে থাকা বৌদ্ধিক জগতে জগৎ কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির কাছে কলকাতাকে গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের সময় থেকেই কিন্তু আমরা দেখছি যে ইংরেজ লেখকদের হাত ধরে কলকাতার অতীত নিয়ে লেখালেখি শুরু হয়, কিন্তু সেই সব আখ্যানে ইংরেজ কোম্পানি ও সাহেবদের কথাই কিন্তু বেশি পাওয়া যায়, ভারতীয়রা প্রায় অনুপস্থিত বললেই চলে। 20 শতকের গোড়ায় প্রাণকৃষ্ণ দত্ত বা মহেন্দ্রনাথ দত্তের লেখায় পুরনো কলকাতার বাঙালি টোলার গল্প কিন্তু পাওয়া যায়। সেই লেখার নকশার ব্যঙ্গ নেই, বরং রয়েছে নাগরিক বাঙালির নানা আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং আদব কায়দা নিয়ে কথা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার, এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে, মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরী গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলে অন্তরে অন্তরে বেগের আবেগ। পদ্পথ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগি। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল। মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন, চলিয়াছি উন্মুক্ত ডানায় দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে, চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে। ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোন খানে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের কলকাতা কিন্তু কবি, লেখক, সাহিত্যিকের প্রাণের শহর হয়ে উঠেছিল। শহরের রাস্তাঘাট, ময়দান, কলেজপাড়া, চায়ের দোকান, মেসবাড়ি, কেবিন, পত্রিকার অফিস সবই কিন্তু হয়ে উঠেছিল টকবগে তরুণদের আড্ডাখানা। কল্লোল যুগে অচিন্ত্য কুমার লিখেছেন যে মির্জাপুর স্ট্রিটে ফেভারিট কেবিনে কল্লোলের দল কিন্তু চা খেত। গোল শ্বেত পাথরের টেবিলে ঘন হয়ে বসত সবাই গোল করে। দোকানের মালিক চারকে ভদ্রলোক, নাম যতদূর মনে পড়ে নতুন বাবু, সুজন সুলভ স্নিগ্ধতায় আপ্যায়ন করত সবাইকে। সেই সংবর্ধনা এক এত উদার ছিল যে চা কিন্তু বহুক্ষণ শেষ হয়ে গেলেও কোনো রকমের সংকেতে সে জ্যোতিচিহ্ন আঁকত না। যতক্ষণ খুশি আড্ডা চালিয়ে যাও জোর গলায়, কে জানে হয়তো আড্ডাই আকর্ষণ করে আনবে কোনো কৌতূহলীকে, তৃষার্তচিত্তকে। পানের অভাব হতে পারে কিন্তু স্থানের অভাব কিন্তু হবে না। এক্ষুনি বাড়ি বাড়াবে কি, দোকান এখন অনেক পাতলা হয়েছে, এক চেয়ারে গা এলিয়ে আরেক চেয়ারে পা ছড়িয়ে দিয়ে বসো। সাদা সিগারেট নিয়ে একটা, অন্তত একটা খাকি সিগারেট। বহু তর্ক ও আস্ফালন, বহু প্রতিজ্ঞা ও ভবিষ্য চিত্রণ হয়েছে এই ফেভারিট কেবিনে। কল্লোল সম্পূর্ণ হতো না যদি না সেদিন ফেভারিট কেবিন থাকতো।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনুকুয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও, আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র, মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতার আনাচে কানাচে নয়, নতুন শতকে এইসব তরুণদের আধুনিক জীবনবোধ কিন্তু ছিল আদ্যন্ত নাগরিক। গ্রামের কোন সঙ্গে কিন্তু কোনো না কোনো সম্পর্ক থাকলেও সবাই কিন্তু নিজেকে কলকাতার লোক বলেই মনে করত। গোপাল হালদারের মতো প্রত্যেক বাঙালি সে সময় ছিল দুটো ঠিকানা, এক ছিল তার জন্মভিটে, দুই ছিল কলকাতা। পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে এই শহরের প্রেমে কিন্তু পড়ে যান বুদ্ধদেব গুহ। বুদ্ধদেবের আক্ষেপ ছিল যে কোনো ডিকেন্স, বালজাক, টলস্টয় বা বোদলের কলম ধরেননি কলকাতার জন্য। তবে বাংলা ভাষায় আধুনিক নাগরিক জীবনের এক অনাসাধিত রস কিন্তু পাওয়া যায় তার বিভিন্ন লেখায়। ক্লাইভ স্ট্রিটের চাঁদ, এ নাগরিক কোলাহলের মধ্যেও শহরের শান্তির বৈপরীত্যের যে অনবদ্য ছবি বুদ্ধদেব গুহ তুলে ধরেছিলেন সেটা কিন্তু অতুলনীয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসীবন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, শান্তি আর কোলাহল, কারাকারি আর মারামারির যে বিভিন্ন বর্ণনা আমরা গত 100 বছরে কলকাতা নিয়ে পেয়েছি, সেটা কিন্তু কলকাতা নিয়ে রাগ, ঘৃণা, ভালোবাসার নানা বয়ান আমাদের কাছে নিয়ে এসেছে। 200 বছরের ব্যবধানে কলকাতা গোটা জাতির মনোভূমি হয়ে গিয়েছে। বাবুদের বোলচালের শহর থেকে বিভিন্ন শ্রেণী, বর্গ, বর্ণ, বাঙালির আপন আবেগ সবই কিন্তু আমরা দেখেছি। প্রায় প্রতি বাঙালির কথা বলে দিলেন নাগরিক কবিয়াল যখন তিনি গাইলেন, আমাকে পড়লে মনে এসো এখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী, গ্রহ, তারা, রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী, রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসেই রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি। নও ছবি, নও তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

মাসাই মারা জঙ্গল ঘুরে আমরা চলেছি লেক নাইভাসার উদ্দেশ্যে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক এই লেক নাইভাসা। কুয়াশা ঢাকা সকালের মাসাই মারাকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হল লেক নাইভাসার উদ্দেশ্যে। প্রায় 5.5 ঘন্টা পথ চলার পর এসে পৌঁছলাম লেক নাইভাসাতে। বেশ মনোরম আবহাওয়া, এতটা জার্নির ক্লান্তি এখানকার ঠান্ডা আর তাজা হাওয়াতে কোথায় যেন মিলিয়ে গেল। এখানে এসে আমরা যে রিসোর্টটায় উঠলাম সেটাও এক কথায় অনবদ্য। রিসোর্টের চারিদিকে বড় বড় গাছ, সামনে একটা বিশাল প্রশস্ত লন, আর তাতে চেয়ার টেবিল পাতা, আর ঠিক তার পরেই, হ্যাঁ ঠিক তার পরেই রয়েছে টলটলে জল ভর্তি লেক নাইভাসা। মানে একদম লেকের পাড়েই আমাদের এই রিসোর্টটা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি আর সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। নিজের রুমে গিয়ে লাগেজগুলোকে রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে বেরিয়ে রিসোর্টটা ভালো করে দেখতে দেখতে লেকের দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই দেখি একটা বোর্ড লাগানো রয়েছে, আর বোর্ডটাতে একটা ভয়ঙ্কর অথচ মজার সতর্কবার্তা লেখা আছে, অন্ধকার হয়ে গেলে আর একা একা লনে ঘোরা যাবে না। আসলে এই লেকের জলে প্রচুর জলহস্তির বাস, আর তারা আবার গভীর রাতের অন্ধকারে আমাদের রিসোর্টের লনে পাইচারি, মানে ওনারা নাইট ওয়াক করতে আসেন। খুব স্বাভাবিক, সারা দিন জলে থেকে ওনারা বড্ড ক্লান্ত হয়ে যান, যে তাই তো রাতের বেলায় এই লনে পাইচারি করেন। আর সেই সময় যদি কোনো দুপে, মানে কোনো মানুষকে সামনে দেখতে পাওয়া যায়, তাহলে এই জলহস্তিরা তাদেরকে তাড়া করে। মানে সোজা কথায়, যেচে না মরতে চাইলে রাতের বেলায় ঘরে থাকাই ভালো। চলুন আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব আর শুনব এই ট্যুরের অনেক মজার কথা। তবে তার আগে শুনে নেব ব্যাক টু ব্যাক কয়েকটা গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ। আর এখন আমি আপনাদেরকে শোনাবো তিনটে খুব সুন্দর গান। প্রথম গানটা অন্বেষার গাওয়া জানি জানি তুমি, দ্বিতীয় গানটা শোভন গাঙ্গুলির গাওয়া মন আমার, আর তৃতীয় গানটা এলএম নতুন দেশে।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি সেই অপূর্ব সুন্দর লেক নাইভাসায়। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। সামনেই দেখি একজন ম্যানেজার টাইপের কেউ ঘুরে বেড়াচ্ছেন, 6 ফুটের বেশি লম্বা, পরনে পুরো দস্তুর 3-piece স্যুট, মাথায় একটা বেশ বড় হ্যাট, আর হাতে বেতের ছড়ি। ভদ্রলোকের চেহারাটা দেখলেই মনে সম্ভ্রমের উদয় হয়। ওনাকে দেখে মনে হলো উনি ঠিক যেন সেই পুরানো ব্রিটিশ যুগের কোনো ইংরেজ সাহেব। আমি ওনার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে হাই বললাম। এতক্ষণে উনি দূরে লেকের দিকে তাকিয়ে এক মনে কি যেন একটা কিছু দেখছিলেন। আমার আওয়াজ শুনে চমকে গিয়ে ঘাটটা ঘোরালেন আমার দিকে। এবার দেখলাম ভদ্রলোকের সোনালি রঙের একটা বিশাল গোঁপ রয়েছে, আর মুখে একটা বেশ মোটা হাভানা চুরুট। চোখ কুচকে আমার দিকে একবার তাকিয়েই হেসে ফেললেন উনি। তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং স্যার। ধপধপে সাদা স্যুটে আর হ্যাটটা ওনাকে দারুণ মানিয়েছে। এই সকালে এই রকম ড্রেসিং সেন্স আমাকে অবাক করে দিল। না মানে দেখে গম্ভীর টাইপের মনে হলেও ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি কিন্তু বেশ মজার মানুষ। ওনা থেকেই জানলাম ওনার নাম হলো আর্থার। সেই ছোটবেলায় বাবার হাত ধরে সুদূর ইংল্যান্ড থেকে এই আফ্রিকায় আসা, আর তারপর থেকে এটাই ওনার ঘরবাড়ি। বাবার পর উনি এই রিসোর্টের মালিক। এখানেই বিয়ে, 2 মেয়ের জন্ম এখানে। মেয়েরা অবশ্য দুজনেই এখন USA সেটেলড। আচ্ছা, আপনার মনে আছে সেই বনফ্রি সিনেমাটার কথা? হ্যাঁ হ্যাঁ, সেই বহু বছর আগে, মানে 1966 সালে বনফ্রি বলে একটা অসাধারণ সিনেমা হয়েছিল। দশকের পর দশক এই সিনেমাটা ভালো লেগেছিল সব জেনারেশনের মানুষদের। বনফ্রির কেন্দ্রীয় চরিত্রে ছিল একটা সিংহী যার নাম ছিল এলসা। ওই এলসার পালক পিতা জর্জ অ্যাডামস এই রিসোর্টে বহুদিন থেকে সিনেমাটা শুটিং করেছিলেন। এলসা আর জর্জের অনেক সিন ওই সামনের লনেই শুটিং হয়েছিল। সেই থেকে এই রিসোর্টের নাম এলসা মেয়ার রিসোর্ট। ভাবতেই কেমন একটা দারুণ ফিলিংস হচ্ছে। আফ্রিকার ঘন জঙ্গলের বুকে এরকম একটা বিখ্যাত রিসোর্ট আমার এই কদিনের থাকার ঠিকানা। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, এক্ষুনি ফিরে আসছি আমি। ঘুরবো আমরা আফ্রিকা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। আর এখন যে গানটা শোনাবো সেই গানটা আপনার মনকে ভরিয়ে দেবে। দুনিবারের গাওয়া মনটা আহারে।
1: ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীরি শালের বাহারে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লেক নাইভাসাতে। বনফ্রি সিনেমাটার শুটিংয়ের অনেক ছবি, অনেক স্মৃতি আজও এই রিসোর্টের দেওয়ালে সযত্নে রক্ষিত আছে। কিন্তু পর্যটকদের সেই সব ছবি তোলা বারণ, কারণটা বুঝতে পারলাম না। ভাবলাম একবার এই রিসোর্টের মালিক ওই আর্থারকে কারণটা জিজ্ঞেস করি, কিন্তু সেটা একেবারে ভুলে গেছিলাম। রিসোর্টের লনে বসেছি, কফি আর কুকিজ দিয়ে গেল একজন, তারপর লাঞ্চ করে সারাটা দুপুর লেকের পাড়ে অলসভাবে ঘোরাঘুরি। আর সামনের ওই ঘন জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট সীমা অবধি সাহস সঞ্চয় করে ঘুরে আসা। বিকেলবেলা লনে গিয়ে বসলাম আমি আর আর্থার। এই কয়েক ঘন্টায় এই ভারিক্কি মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমার আন্দাজ ওনার বয়স হবে অ্যারাউন্ড 60 ইয়ার্স, কিন্তু কথাবার্তায় আর ওনার সব ব্যাপারে অদম্য উৎসাহ দেখলে সেটা বোঝার উপায় নেই। একটা জিনিস দেখলাম, এখানে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম, মানে এত বড় রিসোর্টে মাত্র 15 জন পর্যটক রয়েছে। বিকেল গড়িয়ে ধীরে লেকের গায়ে পাহাড়ের ওপারে সূর্যাস্ত হলো, আর সেই গোধূলি লগ্নের মায়াবী আলোয় আমরা দুই বন্ধু, মানে আমি আর আর্থার, বয়সের পার্থক্য ভুলে নিজের নিজের দেশের আর সেই ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণায় মগ্ন হয়ে গেলাম। এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, হাজার হাজার পাখি চিৎকার করতে করতে নিজেদের বাসায় ফিরছে, ওদের আওয়াজে আমরা নিজেরা একে অপরের কথা শুনতে পাচ্ছিলাম না। অগত্যা মুখে কুলু পেটে হালকা কুয়াশায় ঘেরা রহস্যময় ওই দূরের জঙ্গলটার দিকে তাকিয়ে বসে রইলাম দুজনে। আর তারপরই ঝুপ করে অন্ধকার নেমে আসলো নাইভাসার বুকে, সেই সাথে নিজে নিজেই জ্বলে উঠল রিসোর্টের আলোগুলো। এতক্ষণ ধরে লেক নাইভাসার বুকে কয়েকটা কালো কালো উঁচু উঁচু কিছু একটা দেখছিলাম, এবার সেগুলো নড়ে চড়ে উঠল। আমাকে ওই দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে চারিদিক কাঁপিয়ে হা হা হা করে হেসে উঠল আর্থার। সন্ধ্যার নীরবতা ভেঙে এরকম একটা হাসি বড্ড বেমানার লাগছিল। আমরা লনের যেখানে বসে তার ঠিক পেছনেই একটা খুব উঁচু গাছ, হাসির শব্দে ভয় পেয়ে সেই গাছ থেকে পাখির দল আবার চিৎকার করে উঠতে শুরু করল। সেটা দেখে আর্থারের বোধহয় আরও হাসি পেল। টানা 5 মিনিট ধরে চলল তার ওই অট্টহাসি, আর আমি বোকার মতন তাকিয়ে রইলাম আর্থারের দিকে। হাসি থামলে অবশেষে আর্থার আমায় আশ্বস্ত করে বলল, ওইগুলো সব জলহস্তি বা হিপো, এখন ওরা আসবে না, সবাই ঘরে ঢুকে গেলে তারপর ওরা আসে, আসলে সবাই মানুষকে ভয় পায়, এমনকি একজন মানুষও সব থেকে ভয় পায় আর একটা মানুষকে। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর এখন যে তিনটে গান শুনবো সেই গানগুলো হচ্ছে, প্রথমে ঈশান মিত্রর সমারোহে, দ্বিতীয় মেঘলা দাশগুপ্তর কাছ থেকে দূরে, আর তৃতীয় সমন্তকের গাওয়া এই যে আমি। এনজয় করুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। পরের দিন সকালে এই রিসোর্টের গাড়িতে করে বের হলাম একটা ক্রেটার ওয়াকে। ক্রেটার ওয়াক সেটা আবার কি? আসলে একটা মৃত আগ্নেয়গিরির ওপর রয়েছে গভীর লেক আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, জিরাফ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের সব দল। দারুণ মজাদার আর অ্যাডভেঞ্চারে ভরা ছিল আজকের দিনটা। মাঝখানে কিছুটা ট্রেকিং করতে হলো, আর তারপর ঘন জঙ্গলের ভিতরে জেব্রা আর হরিণদের পেছন পেছন হাঁটলাম, মজা করে ওদের সাথে ছুটলাম, ওরা দৌড় লাগালো আর পিছন পিছন আমরা, যেন নিজেদের শৈশবে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। ঘন্টা তিনেক পর রিসোর্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। ঠিক 4টে নাগাদ বেরোলাম নাইভাসাতে বোটিং করতে। বোটিংয়ের জায়গায় দেখি বেশ ভিড়। সামনের একটা সাদা লাল রঙের বোটটা দেখে খুব পছন্দ হলো আমার। টিকিট কেটে উঠে পড়লাম বোটটায়। লেকটা বিশাল। কেনিয়ার এই লেকটা এই দেশের সব থেকে বড় লেক। 6,181 feet উঁচুতে প্রায় 140 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লেকটা প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ। প্রচুর পাখি আছে এখানে, আর তাদের আওয়াজে কান পাতা দেয়। আমার মতন কয়েকজন পর্যটক ওঠার পর বোটটা ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে নাইভাসা লেকের তীর বরাবর চলতে শুরু করলো আমাদের বোটটা। যত এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। আশেপাশে সভ্য জগতের চিহ্ন আর দেখা যাচ্ছে না। একদিকে লেক নাইভাসা, যার এপার ওপার দেখা যায় না, অন্যদিকে আফ্রিকার বিখ্যাত জঙ্গল আর বিশাল উঁচু উঁচু ব্যাসাল্ট পাথরের চাই। জলের ধারে ধারে আবার জলহস্তির দল একবার ডুবছে আর একবার উঠছে। আর একটা অসাধারণ দৃশ্য দেখলাম, ফিশ ইগলের মাছ শিকার। মানে এটা দেখতে আমাদের কিছুটা কেনিয়ান সিলিং খরচা করতে হলো, যেটি থেকেই আমরা কয়েকটা ছোট মাছ কিনে নিয়েছিলাম। সেগুলো একটা একটা করে জলে ফেলছি, আর গাছের উপর থেকে এক একটা ফিশ ইগল জলে ঝাঁপিয়ে পড়ে সেই মাছ মুখে করে নিয়ে চলে যাচ্ছে। অত উঁচু গাছ থেকে ওদের ওই ডাইভটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি দেখার মতন এক দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা বোটিং করে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে এলাম। সন্ধেবেলায় এই রিসোর্টের মিনি সিনেমা রুমে বসে বনফ্রি সিনেমাটা আবার দেখলাম আমরা সবাই। এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই রিসোর্টেই আমরা প্রচুর পাখি দেখেছি, আর দেখেছি এক বিশেষ প্রজাতির বানর যার নাম কোলোবাস মাঙ্কি। খুব অদ্ভুত তাদের দেখতে, আচরণও বেশ অদ্ভুত। সারাক্ষণ কী যেন খুঁজছে, এতটুকু স্থির হয়ে বসার জো নেই। সাদা আর কালো রঙের লোমে ঢাকা পুরো শরীরটা তাদের, বেশ বড় সাইজ, এক একটা ওজন হবে 14-15 কেজি বা তার বেশি। আর্থার বলল এরা বন্য জীব হলেও এখন এরা মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে। লেপার্ডস, লার্জ ইগল আর শিম্পাঞ্জি এই কোলোবাস মাঙ্কিদের শিকার করে খেয়ে নেয়। একসময় মানুষও যথেচ্ছভাবে এদেরকে মেরেছে এদের চামড়া আর লোমের জন্য। আজ এরা ইনড্যাঙ্গেড স্পিসিস। এই সুন্দর কিন্তু অসহায় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আজ আমাদের উপর। তবে যখন খাবার জোটে না, তখন এরা মাঝে মাঝেই এগ্রেসিভ আচরণ করে। আমাদের রিসোর্টেই দেখলাম রেস্টুরেন্টের বাইরে জটলা করে বসে আছেন ওনারা সব। না, তারা নেই, তবে চোখে মুখে একটা অপেক্ষার আভাস। কিছুক্ষণ পর আর্থার নিজের হাতে ওদের জন্য রান্না করা স্পেশাল কিছু খাবার বেশ বড় বড় মেটালের গামলা করে রেখে আসলো ডান দিকে ঠিক উঁচু গাছটার নিচে। মুহূর্তের মধ্যে আনন্দে লাফালাফি করতে করতে ওরা ছুটে গেল সেই দিকে। আর তারপর গামলাগুলোর চারিদিকে গোল হয়ে বসে আমাদের মতোই বেশ ভদ্রভাবে চেটে পুটে খেয়ে নিল সবটুকু। দুপুরের দিকে বের হলাম সাফারিতে। ল্যান্ড ক্রুজারের মোটা মোটা চাকাগুলো দেখেই বুঝতে পারছিলাম এগুলো বেশ শক্তিশালী। পথের দুধারে খাড়া উঁচু পাহাড়, যার কয়েকটা আবার সুপ্ত আগ্নেয়গিরি, মানে এখনো ভিতরে ভিতরে ফুটছে, সময় হলেই ফেটে পড়বে। মাউন্ট লঙ্গোনাট নামে ঘুমন্ত আগ্নেয়গিরিটার অনেকটা উপরে আমরা গাড়ি নিয়ে উঠে পড়লাম। উপরের দিকে পাহাড়টা প্রায় ন্যাড়া, আর কিছু ফাটল নিয়ে হালকা বাষ্প বেরিয়ে জানান দিচ্ছে ভিতরের ফুটন্ত লাভার অস্তিত্বের কথা। অত উঁচু থেকে যেদিকে তাকাই শুধুই কালো কালো পাহাড় আর ঘন সবুজ জঙ্গল। অনেক দূরে কালো সাপের মতন একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, ওটাই সেই ন্যাশনাল হাইওয়ে। আসলে আগের দিন আমরা ওই রাস্তা দিয়েই মাসাইমারা থেকে এই নাইভাসাতে এসেছিলাম। কেনিয়ার এই সড়কটির সঙ্গে আফ্রিকা মহাদেশের অন্য প্রতিবেশী দেশগুলোর যোগসূত্র রয়েছে। পথে দেখা মিলল কয়েকটা বেবুন পরিবারের সঙ্গে। এই ঘন জঙ্গলে গাড়ি থামানো আর বেবুনদের খুব কাছে যাওয়া দুটোই বিপজ্জনক, তাই আমাদের শত অনুরোধেও ড্রাইভার গাড়ি থামালো না। আর ওই গাড়ির দ্রুতগতি বেগের কারণে বেবুনগুলোকে আমি ফ্রেম বন্দি করতে পারলাম না। আমাদের এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100136126 বা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in। এখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন এদের সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে লেক নাইভাসায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইত কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের আজকের আস্তানা হলো গ্রেট রিফ্ট ভ্যালি লজ অ্যান্ড গলফ। এই রিসোর্টটা পাহাড়ের ঢালে অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। বেশ কয়েকটা পাহাড় জুড়ে ছড়িয়ে আছে এই রিসোর্টটা। দূর থেকেই পাথর আর কাঠের নির্মিত আকর্ষণীয় ঘরগুলো নজর কাটছিল। রিসোর্টের গেটে পৌঁছতেই নিরাপত্তারক্ষী ড্রাইভারের থেকে কিছু কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে আমাদের গাড়িকে ভিতরে প্রবেশের অনুমতি দিল। সেখান থেকে রিসেপশন রুমের দূরত্ব প্রায় গোটা একটা পাহাড় পেরিয়ে, সে এক এলাহি ব্যাপার। আর হবে নাই বা কেন, কেনিয়ার প্রেসিডেন্ট স্বয়ং উহুরু কেনিয়াত্তার রিসোর্ট বলে কথা। হট টাওয়েল অ্যান্ড ব্ল্যাকবেরি জুস সহযোগে আপ্যায়ন গ্রহণ করে পৌঁছে গেলাম আমাদের ঘরে। অবিশ্বাস্য সুন্দর সেই ঘর, প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেল। আর আমার ঘরের লাগোয়া কাঠের ব্যালকনিটা সিম্পলি অসাধারণ। চারিদিকে দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গল, প্রখর রোদের তেজে তপ্ত জঙ্গলের ঘ্রাণ, আর আরও ভালো লাগলো ঘরের ভেতরে হামিং বার্ডের অবাধ আনাগোনা। আমাদের দেশে চড়াই আর শালিক পাখি একসময় দেখেছি ঘরের ভিতরে এসে ঘুরত, এখন শহরে ফ্ল্যাটে সেসব আর দেখা যায় না। হয়তো গ্রামের দিকে এখনও আছে সেই সব পাখিগুলো, কিন্তু এই পৃথিবীর সব থেকে ছোট পাখিকে এভাবে আমার ঘরের ভিতর উঠতে দেখব সেটা আমি সত্যিই ভাবিনি। রিসোর্টটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিসোর্টের স্টাফরা গাড়িতে করে যাওয়া আসা করছে। দেশের প্রেসিডেন্টের কত টাকা থাকলে এমন একটা রিসোর্ট বানাতে পারে সেটাই ভাবছিলাম। যাকে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর রেখে কী লাভ। এখন লাঞ্চের জন্য ডাক এসেছে, ওখানেই যাই। এখানে খাওয়া দাওয়ার মধ্যেও বেশ একটা রাজকীয় ভাব আছে। মেনিউতে কেনিয়ার ঐতিহ্যবাহী সব রকমারি খাবার থেকে শুরু করে বিভিন্ন কন্টিনেন্টাল খাবারও রয়েছে। সুসজ্জিত ওয়েটার খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আমি প্রথমেই নিলাম ইরিও নামের একটা খাদ্য। আসলে এটা দেখে আমাদের চেনা খিচুড়ি মনে হলো, যার উপরে পার্সলে পাতা সুন্দর করে গার্নিশ করা রয়েছে। অভূতপূর্ব তার স্বাদ। তারপর একে একে মতোকে ন্যামা নামের সব খাবারগুলো ট্রাই করে দেখলাম। ন্যামা আসলে আমাদের মাটন কষার আফ্রিকান ওয়ার্সন। শুনবো আর জানবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পেট পুরে ভোজন পর্ব সেরে চারিপাশের প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তবে আমাদের গাইড মেলভিন তারা দেওয়ায় আর দেরি না করে রওনা দিলাম এক অসাধারণ সুন্দর দ্বীপের উদ্দেশ্যে, কারণ এখন না বেরোলে এই রিসোর্টে আবার ফিরতে সন্ধে নেমে যাবে। একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর এই বিশাল নাইভাসা লেক, আর তারই মাঝখানে জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর একটা দ্বীপ ক্রিসেন্ট আইল্যান্ড। দ্বীপে পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সারি সারি রঙিন ডিঙি নৌকা। বহু বছর আগে এই ভলক্যানো লাভায় ঝলসে যাওয়া একেসিয়া গাছের গুড়ি হ্রদের জলে আজও ক্যানভাসে আঁকা ছবির মতন দাঁড়িয়ে যেন শেষ আগ্নেয় উৎপাতের সাক্ষ্য দিচ্ছে। বোটে ওঠার সাথে সাথেই পড়তে হলো লাইফ জ্যাকেট, আর তারপর আমাদের বোট পাড়ি দিল ওই দ্বীপের উদ্দেশ্যে। নাইভাসা হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে একটি। জেলেরা শেষ বেলায় জাল টেনে পাহাড়ের দিকে ফিরছে, আর সেই ফিশ ইগল উড়ে এসে ছো মেরে মাছ তুলে আবার উড়ে যাচ্ছে। হ্রদের কিনারায় মারাবু স্টর্ক ও পেলিকান পাখিরা ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের বড় বড় ঠোঁট দিয়ে জল থেকে মাছ তুলে নিচ্ছে। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা হলো পরিবার সমেত একদল জলহস্তির। জলের ভেতর থেকে মাথা তুলছে, আর একজন আরেকজনের সঙ্গে বড় হাঁ করে কামড়াকামড়ি করছে। হয়তো এটাই ওদের খেলা। দাঁতের সাইজ দেখে ভয় পেয়ে গেলাম যথেষ্ট। আমার এই খেলায় বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি ভাই ছোটোখাটো বাঙালি, এই আফ্রিকান হিপোদের সাথে আমি কিছুতেই খেলব না। তবে প্রচুর ছবি তুলে নিলাম এই হিপোদের। আসলে সন্ধে নামার পর এরা দ্বীপের উপর উঠে আসে, তাই তার আগে আমাদের দ্বীপ ছাড়তে হবে। এবার আমাদের ডিঙি পৌঁছলো ক্রিসেন্ট দ্বীপের পাড়ে। আগ্নেয়গিরির লাভার ভস্ম জমে ধীরে ধীরে উঁচু নিচু টিলার মতন আকৃতির ক্রিসেন্ট দ্বীপ তৈরি হয়েছে। আমরা প্রথমেই উঠে গেলাম দ্বীপের সব থেকে উঁচু টিলায়। সেখানে অসংখ্য জিরাফ চলতে চলতে আপন মনে একেশিয়া গাছের মগডালের পাতা খাচ্ছে। আমরাও কিছুক্ষণ তাদের অনুসরণ করে চলতে চলতে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সে এক দারুণ মজার অভিজ্ঞতা। টিলার উপর থেকে সম্পূর্ণ দ্বীপ ও চারিদিকে পরিবেষ্টিত হ্রদ দেখে মনে হচ্ছিল এ যেন রূপকথার কোনো একটা দেশ। একেশিয়া গাছের জঙ্গল সম্পূর্ণ দ্বীপটাকে শামিয়ানার মতো ঢেকে রেখেছে, আর তাতে অসংখ্য প্রজাতির পাখি আর কোলোবাস মাংকির আনাগোনা। সমস্ত দ্বীপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জেব্রা, হরিণ, জিরাফ আর ওয়াইল্ড বিস্টের দল। এই দ্বীপে হিংস্র মাংসাশী প্রাণী না থাকায় আমাদের নিশ্চিন্তে পায়ে হেঁটে জঙ্গলে ঘুরলাম। তবে সন্ধ্যার আগেই দ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হয় সবাইকে, না হলে জলহস্তির দল সারা দিন পর দ্বীপে উঠলে যদি মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভাবতে ভাবতেই অন্ধকার হয়ে আসলো, আর সূর্য ডুবতেই ঠান্ডা ভাবটাও বেশ জাঁকিয়ে বসলো এই দ্বীপে। আর এখানে থাকা নিরাপদ নয়, ফিরতে হবে রিসোর্টে। ওপারে যাওয়ার জন্য পারে এসে চড়ে বসলাম আমাদের বোটে। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বয়ে যাওয়া রোজের জীবন হঠাৎ বদলে যায় পথ, আচমকা উদাস পা।

অ্যাম্বোসেলি পার্ক কেনিয়াতে প্রাচীনতম এবং মাসাই মারার পর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়। এখান থেকেই দেখা যায় আফ্রিকার সর্বোচ্চ পর্বত 5,895 মিটার উচ্চতার বিখ্যাত কিলিমাঞ্জারোর বরফে ঢাকা চূড়াটা। কোনো এক সময় ইউরোপ থেকে এইখানে হাতি আর জিরাফ শিকার করতে আসতেন অভিজাত ইউরোপিয়ানরা, আর স্থানীয় মানুষদের ধরে ইউরোপে গিয়ে বিক্রি করার কুখ্যাত দাস প্রথা প্রচলিত ছিল তারও আগে থেকেই। আমরা লেক নাইভাসা থেকে এসে পৌঁছেছি এই অ্যাম্বোসেলি পার্কে। 307 কিলোমিটার রাস্তা, মানে মোম্বাসা রোড কিন্তু একদম মাখনের মতন। আর রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে প্রায় 6 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আসার পথেই দেখতে পেয়েছিলাম আমাদের সেই চাঁদের পাহাড় বা মাউন্ট কিলিমাঞ্জারোকে। এই বরফে ঢাকা শিখরটা সকালে এবং সন্ধ্যায় পুরোপুরি দৃশ্যমান, কিন্তু সারা দিন মেঘের মধ্যে লুকিয়ে থাকে সে। ড্রাই সিজনে, মানে জুন থেকে আগস্টে, এই পার্কে প্রচুর জীবজন্তুর সমাবেশ ঘটে। এখানে আপনি সহজেই দেখতে পাবেন হায়না, জেব্রা, জিরাফ, সিংহ এবং রকমারি পাখি। এছাড়াও রয়েছে আফ্রিকান গন্ডার ও চিতা। এত হাতি রয়েছে এখানে যে গুণে শেষ করা যাবে না। এছাড়াও পার্কে বেশ কয়েকটি মাসাই গ্রাম রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আকারের হাতি পাওয়া যায় এই অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক কেনিয়াতেই। এছাড়াও সিংহ, ওয়াইল্ড বিস্ট, হরিণ, ফ্লেমিঙ্গো ও হরেক রকমের পশু পাখি আছে এখানে। ও আচ্ছা, এখানে পশু পাখিকে কিন্তু খাঁচায় রাখা হয় না, বরং মানুষ মানে আকি আছে এখানে। ও আচ্ছা, এখানে পশু পাখিকে কিন্তু খাঁচায় রাখা হয় না, বরং মানুষ মানে

খাদ্য হওয়ার যোগ্যতা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হলাম, আর ওরাও নিজেদের মধ্যে কি একসব আলোচনা করতে করতে দূরের হরিণের পালের দিকে এগোতে লাগলো। খাঁচার ভিতর আমাদের কিছুই করার নেই, শুধু নিরাপদ দূরত্ব থেকে ছবি তোলা ছাড়া। জেব্রাগুলো ওই হরিণের পালকে কি বলল কে জানে, হরিণগুলো আমাদের দিকে আসা তো দূরের কথা, তাকানোটাও বন্ধ করে দিল। আরে আমরা এতটাই বাজে, এবার কিন্তু বেশ অপমান ফিল হচ্ছে। কিন্তু এই দুঃখের সময়টা বেশিক্ষণের জন্য ছিল না। পাঁচটা সিংহ হঠাৎ হাজির, পাশের জঙ্গলের থেকে একে একে বেরিয়ে বেশ উৎসাহ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো তারা। না না, এরা ওই জেব্রা আর হরিণগুলোর মতন ভেজ নয়, রীতিমতো ননভেজ লাভার। আর তারপর কি হলো বলবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো সেই সিংহীদের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে আমরা রয়েছি গ্রিল দিয়ে ঘেরা গাড়ির ভেতর। আমাদের ঠিক সামনেই পাঁচটা বড় বড় আফ্রিকান সিংহ, একটু দূরেই একটা বিশাল বড় দাঁতাল হাতি স্থির দৃষ্টিতে দেখছে আমাদের। এরা একা থাকে না, নিশ্চয়ই ওর দলবল আশেপাশেই রয়েছে। আমাদের পিছনের দিকে হরিণ আর জেব্রার দল, কি অদ্ভুত সহাবস্থান, কেউ কাউকে পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, তবে যে কথা বলছিলাম, সিংহদের দল তো আমাদের দেখে আস্তে আস্তে এগিয়ে আসলো, মানে যেভাবে আসছে তাতে বেশ বুঝতে পারলাম আমাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে ওদের। আসলে একজন রাজাই আরেকজন রাজাকে সঠিক সম্মান দিতে পারে। ওই সব হরিণ আর জিরাফরা কী করে বুঝবে আমাদের কদর? সবার প্রথমে যে সিংহটা ছিল মনে হয় সেই হচ্ছে এই গ্যাংয়ের লিডার। এমনিতেই আমাদেরকে পই পই করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছিল যাতে আমরা জঙ্গলে কোনো রকম চেঁচামেচি না করি। আর এখন এই সিংহ, হাতি, জেব্রা দেখে অনেকের গলা তো শুকিয়ে কাঠ, সুতরাং চেঁচামেচির প্রশ্নই নেই। লিডার সিংহটা মানে দলনেত্রী যিনি, তিনি এবার হেলতে দুলতে এগিয়ে আসলেন আমারই দিকে। আমাকেই কেন এত পছন্দ হলো কে জানে, পরে বুঝলাম আমি তো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের লোক, তাই আমাকেই পছন্দ। তিনি আসলেন সবার আগে, তারপর আমার জামাটা শুকলেন। তখনও বাকিরা কিন্তু দূর থেকে অবজার্ভ করছে। আমার হাত পা সব কেমন যেন শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। খুব শখ করে গায়ে যে পারফিউমটা লাগিয়েছিলাম সেটার গন্ধটাও আর পাচ্ছি না, শুধু বোটকা একটা গন্ধ, মানে এই সুন্দরীর গায়ের গন্ধ। মাথাটা ঝিমঝিম করে উঠল, কয়েক মিনিট মাত্র, তারপর আমাকে ছেড়ে উনি পিছন দিকে ফিরে হালকা হুঙ্কার দিলেন, মানে দলের বাকিদের ডাকলেন মনে হলো। এরপর এক এক করে সব কটা সিংহে আমাকে এসে শুকে গেল। কি ঝামেলা, মানে এতগুলো মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই সবাইকে ছেড়ে আমাকেই কেন পছন্দ করলো। যাই হোক, তারপর সবাই মিলে ওই বাঁদিকের পাথরটার সামনে শুয়ে পড়ল, দৃষ্টি কিন্তু আমার দিকে। মনে হয় আমাকে খাবার প্ল্যান ট্যান করছে ওরা ওখানে শুয়ে শুয়ে। এবার আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে, তোরা না আফ্রিকার সিংহী, শেষে এই পেট রোগা বাঙালিটাকে পছন্দ করলি তোরা। বিকেলে যখন রিসোর্ট ফিরে আসলাম তখন আমাকে নিয়ে সবার কি উৎসাহ, এমনকি একজন ফ্রেঞ্চ মহিলা যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন ওই পার্কে, তিনি এসে বারবার আমার জামার গন্ধ শুকে বোঝার চেষ্টা করে গেলেন যে কি এমন পারফিউম মেখেছিলাম যেটা সিংহীদের এইভাবে অ্যাট্রাক্ট করে। কেনিয়ায় এরকম ন্যাশনাল রিজার্ভ আছে অগণিত, আর হ্যাঁ, বন্যেরা বনেই সুন্দর, তাই তারা বনেই ঘুরে বেড়াক আর মানুষ তাদের দেখুক নিরাপদ দূরত্বে খাঁচা থেকে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

কেনিয়ার অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক থেকে এবার আমরা চলেছি সোজা দক্ষিণের সমুদ্রের দিকে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগরের তীরে আফ্রিকা মহাদেশের সবথেকে সুন্দর বীচ দেখতে আমরা চলেছি আফ্রিকার আরেকটা দেশ ট্যানজানিয়ার বিখ্যাত বীচ শহর জ্যাঞ্জিবারের উদ্দেশ্যে। এই 712 কিলোমিটারের রাস্তা শুধু ফাটাফাটি থ্রিলিং। এই 12 ঘন্টা জানি সেটাও আবার রেঞ্জ রোভারে। পুরো রাস্তায় কোথাও ঘন গভীর জঙ্গল, কোথাও বা আগ্নেয়গিরির পাকডণ্ডি বেয়ে উপরে ওঠা নামা, আবার কখনো কখনো শুকনো

অপূর্ব দৃশ্য। ভোর 5টা বেজে গেছে, তবুও কালো আকাশে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছিল না। শুধু আমাদের গাড়িটার তীব্র হেডলাইটে সামনের জঙ্গল আর রাস্তার পাশের গভীর গিরিখাত বুঝতে পারছিলাম। হঠাৎ উত্তর পশ্চিম দিকের আকাশে ঝলমল করে উঠল মাউন্ট কিলিমাঞ্জারো চূড়া। সূর্যের প্রথম আলো আফ্রিকা মহাদেশের সব থেকে উঁচু চূড়ায় রিফ্লেক্ট হয়ে যে অসাধারণ সুন্দর দৃশ্যটা সৃষ্টি করল, সেটা দেখার জন্য হাজারবার এখানে আসতে আমি রাজি। কালো আকাশে রূপাই কমলা রঙের চাঁদের পাহাড়ের চূড়া, এই মুহূর্তে আর কিচ্ছু নেই যেন আফ্রিকার মহাদেশে। তবে কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ডান দিকে মোড় করতেই পিছনের পাহাড়ের আড়ালে হারিয়ে গেল আমাদের চাঁদের পাহাড়। দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের জলে ধোয়া জাঞ্জিবার দ্বীপটা হল ট্যানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ। এর সব থেকে উত্তরে রয়েছে নুইং ফিশিং নামের একটা ছোট্ট গ্রাম। আমরা যাবো সেখানেই। রাস্তায় দুবার হল্ট করা হয়েছিল কিছু লাঞ্চ আর স্ন্যাক্স খাওয়ার জন্য। আফ্রিকার গ্রামগুলো দেখলে বোঝা যায় যে এখনও আধুনিক সুযোগ সুবিধা এখানে সেভাবে প্রবেশ করেনি। আমরা যখন জাঞ্জিবার পৌঁছলাম তখন সন্ধ্যে 6টা। আমাদের রিসোর্টটা নুনবি বিচের একদম উপরে। ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে সবাই ছুটলাম বিচে। আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো সারাদিন বিচে আর ভারত মহাসাগরের নীল জলে দাপাদাপি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে প্রথমে দেখে আসলাম লাইট হাউস। এখানে মহাসাগরের ঢেউ বেশ কম, তাই প্রচুর মাছ ধরা নৌকা দেখলাম ভেসে বেড়াচ্ছে, প্রচুর ছবি তোলাও হলো। তারপর জলে নেমে সাঁতার আর তুমুল স্নান। নুংবি বিচ স্ট্যান্ড আপ প্যাডলিং এর জন্য আদর্শ, প্রতি ঘন্টা হিসেবে $15 ভাড়া নেওয়া হয়। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকা ডাইভার্স ডাইভিং সেন্টার, যেখানে ডাইভিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি ভাড়া নিতে পারবেন। আমিও সেটাই করলাম আর তারপর স্কুবা ডাইভিং করতে নেমে পড়লাম জলে। সঙ্গে অবশ্যই একজন প্রশিক্ষিত ড্রাইভারও থাকে। এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বারকুড়া মাছ থেকে ছোট অক্টোপাস, বিশাল বড় স্টিংরে, রঙিন ম্যাকারেল, হরেক রকমের সামুদ্রিক প্রাণীর মেলা দেখলাম জলের নিচে। এখানে ফলের বাজার দেখলাম খুব নাম করা, সব ধরনের ফল অনেকটাই সস্তায় পাওয়া যায় এখানে। এখানেও দেখলাম প্যাশন ফ্রুট, লাল রঙের ফলটা অনেকটা সবেদার মতন। তবে কেন এর নাম আবেগের ফল সেটা কিন্তু বুঝিনি আজও। কি কেমন লাগলো আমার এই ট্যুর? সেই মাসাই মারার জঙ্গল থেকে বরফে ঢাকা মাউন্ট কিলিমাঞ্জারো দেখে জাঞ্জিবারের বিচের মজা, যেতে ইচ্ছে করছে আফ্রিকা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি, আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের অনেক ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার, জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে।

0: পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিণী। অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি। কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা। বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ, নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 19 শতকের কলকাতা মনীষীদের শহর, এই কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, বড় হয়ে পড়েছি যে 19 শতকের কলকাতা হলো আধুনিকতার শহর। নিজেদের চিন্তাভাবনা মিলিয়ে মিশিয়ে এক স্বকীয় আধুনিকতা গড়ে তুলেছিলেন বাঙালি বিজ্ঞজনেরা। কিন্তু এই পারাবদলের রঙ্গভূমি, কলকাতার স্থানিক মাহাত্ম্য নিয়ে কিন্তু তাদের বিশেষ মাথা ব্যথা ছিল না 19 শতকে। বরং বেশিরভাগ লেখাপত্রেই কলকাতা বর্ণিত হয়েছে বাঙালি জীবনের ঐতিহ্য বা পরস্পরের স্থিতিশীলতা নষ্ট করার বিশেষ ক্ষেত্র হিসেবে। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলবো যে এই বাবুদের শহর কিভাবে বদলে গেল আবেগের শহরে, মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহরে বদলে গেল, সেই নিয়ে হবে অনেক কথা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাবু রানীর কলকাতায় যেন ধর্মের কোনো জায়গা নেই। উচ্ছৃঙ্খল জীবনযাপন, ন্যায় নীতির অবক্ষয়, সমাজ সামাজিকতার অবনতি সব মিলিয়ে কিন্তু নতুন শহর কলকাতা। 19 শতকের নকশা, নাটক, নভেলে এই ছবিই কিন্তু ঘুরে ফিরে আসে। একদিকে কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হওয়া, অন্যদিকে পদে পদে বিপদ, বিপর্যয়, নৈতিক আধোগমন, আর নাগরিক আবহাওয়া যেন সবাইকে কলুষিত করে দেয়। আরও কথা হবে গানের উপরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ।
2: আর সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই।

0: 7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
2: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আঁধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসীমান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতা নিয়ে। মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাবুদের শহর মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহর হয়ে উঠলো। বন্ধু, টেকচাঁদ এবং অন্যান্য লেখায় আমরা কিন্তু হালকা চালে আধুনিক নগরের যে ছবি ফুটে উঠতে দেখেছি তা কিন্তু একটি বিশেষ শ্রেণীর এবং বিশেষ ধর্মীয় সামাজিক অবস্থান মানে তাদেরই ছবি কিন্তু আমরা ফুটে উঠতে দেখছি, আর তাদেরই জীবনযাত্রার পর্যবেক্ষণকে আমরা মূলত সেখান থেকে পাচ্ছি। তাতে যেমন ব্যঙ্গ রয়েছে, শ্লেষ রয়েছে, তেমনই আছে জাতি ধর্ম সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। নিম্নবর্গের চরক গাজনে বা সঙ্গের গানে নাগরিক দৈনন্দিনতার মধ্যে নিয়ম ভাঙার আনন্দ বা উদযাপনের আভাস কিন্তু পাওয়া যায়। আধুনিক শহর নতুন সম্ভাবনা নিয়ে আসে তাদের জীবনে, আবার উচ্চবর্ণের কাছে যা শুধুই জাত ধর্ম হারানোর জায়গা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতা নিয়ে চিন্তা ভাবনায় বা লেখালেখিতে বদল আসতে শুরু করে 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে। শহরের জীবনের সঙ্গে ততদিনে বাঙালি উচ্চ মধ্যবিত্ত অনেকটাই সরগর হয়ে গেছে। ঔপনিবেশিক নগরের জীবনযাপনকে আপন করে নিয়েছে তারা। পশ্চিমী শিক্ষার হাত ধরে বিশ্বের সঙ্গে পরিচয়, আবার একই সঙ্গে জাতীয়তাবাদী ধ্যান ধারণার মিশেলে দ্রুত বদলতে থাকা বৌদ্ধিক জগতে জগৎ কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির কাছে কলকাতাকে গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের সময় থেকেই কিন্তু আমরা দেখছি যে ইংরেজ লেখকদের হাত ধরে কলকাতার অতীত নিয়ে লেখালেখি শুরু হয়, কিন্তু সেই সব আখ্যানে ইংরেজ কোম্পানি ও সাহেবদের কথাই কিন্তু বেশি পাওয়া যায়, ভারতীয়রা প্রায় অনুপস্থিত বললেই চলে। 20 শতকের গোড়ায় প্রাণকৃষ্ণ দত্ত বা মহেন্দ্রনাথ দত্তের লেখায় পুরনো কলকাতার বাঙালি টোলার গল্প কিন্তু পাওয়া যায়। সেই লেখার নকশার ব্যঙ্গ নেই, বরং রয়েছে নাগরিক বাঙালির নানা আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং আদব কায়দা নিয়ে কথা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে। মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা, শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত, তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে, বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি সপ্তময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরী গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদপথ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগী। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে। ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোন খানে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের কলকাতা কিন্তু কবি, লেখক, সাহিত্যিকের প্রাণের শহর হয়ে উঠেছিল। শহরের রাস্তাঘাট, ময়দান, কলেজপাড়া, চায়ের দোকান, মেসবাড়ি, কেবিন, পত্রিকার অফিস সবই কিন্তু হয়ে উঠেছিল টকবগে তরুণদের আড্ডাখানা। কল্লোল যুগে অচিন্ত্য কুমার লিখেছেন যে মির্জাপুর স্ট্রিটে ফেভারিট কেবিনে কল্লোলের দল কিন্তু চা খেত। গোল শ্বেত পাথরের টেবিলে ঘন হয়ে বসত সবাই গোল করে। দোকানের মালিক চারকে ভদ্রলোক, নাম যতদূর মনে পড়ে নতুন বাবু, সুজন সুলভ স্নিগ্ধতায় আপ্যায়ন করত সবাইকে। সেই সংবর্ধনা এত উদার ছিল যে চা কিন্তু বহুক্ষণ শেষ হয়ে গেলেও কোনো রকমের সংকেতে সে জ্যোতিচিহ্ন আঁকত না। যতক্ষণ খুশি আড্ডা চালিয়ে যাও জোর গলায়, কে জানে হয়তো আড্ডাই আকর্ষণ করে আনবে কোনো কৌতূহলীকে, তৃষার্ত চিত্তকে। পানের অভাব হতে পারে কিন্তু স্থানের অভাব কিন্তু হবে না। এক্ষুনি বাড়ি বাড়াবে কি, দোকান এখন অনেক পাতলা হয়েছে, এক চেয়ারে গা এলিয়ে আরেক চেয়ারে পা ছড়িয়ে দিয়ে বসো। সাদা সিগারেট নিয়ে একটা, অন্তত একটা খাকি সিগারেট। বহু তর্ক ও আস্ফালন, বহু প্রতিজ্ঞা ও ভবিষ্য চিত্রণ হয়েছে এই ফেভারিট কেবিনে। কল্লোল সম্পূর্ণ হতো না যদি না সেদিন ফেভারিট কেবিন থাকতো।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনুকোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতার আনাচে কানাচে নয়, নতুন শতকে এইসব তরুণদের আধুনিক জীবনবোধও কিন্তু ছিল আদ্যন্ত নাগরিক। গ্রামের কোন সঙ্গে কিন্তু কোনো না কোনো সম্পর্ক থাকলেও সবাই কিন্তু নিজেকে কলকাতার লোক বলেই মনে করত। গোপাল হালদারের মতো প্রত্যেক বাঙালি সেই সময় ছিল দুটো ঠিকানা, এক ছিল তার জন্মভিটে, দুই ছিল কলকাতা। পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে এই শহরের প্রেমে কিন্তু পড়ে যান বুদ্ধদেব গুহ। বুদ্ধদেবের আক্ষেপ ছিল যে কোনো ডিকেন্স, বালজাক, টলস্টয় বা বোদলের কলম ধরেননি কলকাতার জন্য। তবে বাংলা ভাষায় আধুনিক নাগরিক জীবনের এক অনাসাধিত রস কিন্তু পাওয়া যায় তার বিভিন্ন লেখায়। ক্লাইভ স্ট্রিটের চাঁদ, এই নাগরিক কোলাহলের মধ্যেও শহরের শান্তির বৈপরীত্যের যে অনবদ্য ছবি বুদ্ধদেব গুহ তুলে ধরেছিলেন, সেটা কিন্তু অতুলনীয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসীবন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, শান্তি আর কোলাহল, কারাকারি আর মারামারির যে বিভিন্ন বর্ণনা আমরা গত 100 বছরে কলকাতা নিয়ে পেয়েছি, সেটা কিন্তু কলকাতা নিয়ে রাগ, ঘৃণা, ভালোবাসার নানা বয়ান আমাদের কাছে নিয়ে এসেছে। 200 বছরের ব্যবধানে কলকাতা গোটা জাতির মনোভূমি হয়ে গিয়েছে। বাবুদের বোলচালের শহর থেকে বিভিন্ন শ্রেণী, বর্গ, বর্ণ, বাঙালির আপন আবেগ সবই কিন্তু আমরা দেখেছি। প্রায় প্রতি বাঙালির কথা বলে দিলেন নাগরিক কবিয়াল যখন তিনি গাইলেন, আমাকে পড়লে মনে এসো এখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী, গ্রহ, তারা, রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল, হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী, মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী, রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে, নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

মাসাই মারা জঙ্গল ঘুরে আমরা চলেছি লেক নাইভাসার উদ্দেশ্যে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক এই লেক নাইভাসা। কুয়াশা ঢাকা সকালের মাসাই মারাকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হলো লেক নাইভাসার উদ্দেশ্যে। প্রায় 5.5 ঘন্টা পথ চলার পর এসে পৌঁছলাম লেক নাইভাসাতে। বেশ মনোরম আবহাওয়া, এতটা জার্নির ক্লান্তি এখানকার ঠান্ডা আর তাজা হাওয়াতে কোথায় যেন মিলিয়ে গেল। এখানে এসে আমরা যে রিসোর্টটায় উঠলাম সেটাও এক কথায় অনবদ্য। রিসোর্টের চারিদিকে বড় বড় গাছ, সামনে একটা বিশাল প্রশস্ত লন, আর তাতে চেয়ার টেবিল পাতা, আর ঠিক তার পরেই, হ্যাঁ ঠিক তার পরেই রয়েছে টলটলে জল ভর্তি লেক নাইভাসা। মানে একদম লেকের পারেই আমাদের এই রিসোর্টটা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি আর সেই আপনাদের সবথেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। নিজের রুমে গিয়ে লাগেজগুলোকে রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে বেরিয়ে রিসোর্টটা ভালো করে দেখতে দেখতে লেকের দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই দেখি একটা বোর্ড লাগানো রয়েছে, আর বোর্ডটাতে একটা ভয়ঙ্কর অথচ মজার সতর্কবার্তা লেখা আছে, অন্ধকার হয়ে গেলে আর একা একা লনে ঘোরা যাবে না। আসলে এই লেকের জলে প্রচুর জলহস্তির বাস, আর তারা আবার গভীর রাতের অন্ধকারে আমাদের রিসোর্টের লনে পাইচারি, মানে ওনারা নাইট ওয়াক করতে আসেন। খুব স্বাভাবিক, সারা দিন জলে থেকে ওনারা বড্ড ক্লান্ত হয়ে যান, যে তাই তো রাতের বেলায় এই লনে পাইচারি করেন। আর সেই সময় যদি কোনো দুপে, মানে কোনো মানুষকে সামনে দেখতে পাওয়া যায়, তাহলে এই জলহস্তিরা তাদেরকে তাড়া করে। মানে সোজা কথায়, যেচে না মরতে চাইলে রাতের বেলায় ঘরে থাকাই ভালো। চলুন আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব আর শুনব এই ট্যুরের অনেক মজার কথা। তবে তার আগে শুনে নেব ব্যাক টু ব্যাক কয়েকটা গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। আর এখন আমি আপনাদেরকে শোনাবো তিনটে খুব সুন্দর গান। প্রথম গানটা অন্বেষার গাওয়া জানি জানি তুমি, দ্বিতীয় গানটা শোভন গাঙ্গুলির গাওয়া মন আমার, আর তৃতীয় গানটা এলএম নতুন দেশে।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি সেই অপূর্ব সুন্দর লেক নাইভাসায়। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। সামনেই দেখি একজন ম্যানেজার টাইপের কেউ ঘুরে বেড়াচ্ছেন, 6 ফুটের বেশি লম্বা, পরনে পুরো দস্তুর 3-piece স্যুট, মাথায় একটা বেশ বড় হ্যাট, আর হাতে বেতের ছড়ি। ভদ্রলোকের চেহারাটা দেখলেই মনে সম্ভ্রমের উদয় হয়। ওনাকে দেখে মনে হলো উনি ঠিক যেন সেই পুরানো ব্রিটিশ যুগের কোনো ইংরেজ সাহেব। আমি ওনার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে হাই বললাম। এতক্ষণে উনি দূরে লেকের দিকে তাকিয়ে এক মনে কি যেন একটা কিছু দেখছিলেন। আমার আওয়াজ শুনে চমকে গিয়ে ঘাটটা ঘোরালেন আমার দিকে। এবার দেখলাম ভদ্রলোকের সোনালি রঙের একটা বিশাল গোঁপ রয়েছে, আর মুখে একটা বেশ মোটা হাভানা চুরুট। চোখ কুচকে আমার দিকে একবার তাকিয়েই হেসে ফেললেন উনি, তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং স্যার। ধপধপে সাদা স্যুটে আর হ্যাটটা ওনাকে দারুণ মানিয়েছে। এই সকালে এই রকম ড্রেসিং সেন্স আমাকে অবাক করে দিল। না মানে দেখে গম্ভীর টাইপের মনে হলেও ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি কিন্তু বেশ মজার মানুষ। ওনা থেকেই জানলাম ওনার নাম হলো আর্থার। সেই ছোটবেলায় বাবার হাত ধরে সুদূর ইংল্যান্ড থেকে এই আফ্রিকায় আসা, আর তারপর থেকে এটাই ওনার ঘর বাড়ি। বাবার পর উনি এই রিসোর্টের মালিক। এখানেই বিয়ে, 2 মেয়ের জন্ম এখানে। মেয়েরা অবশ্য দুজনেই এখন USA সেটেলড। আচ্ছা, আপনার মনে আছে সেই বনফ্রি সিনেমাটার কথা? হ্যাঁ হ্যাঁ, সেই বহু বছর আগে, মানে 1966 সালে বনফ্রি বলে একটা অসাধারণ সিনেমা হয়েছিল। দশকের পর দশক এই সিনেমাটা ভালো লেগেছিল সব জেনারেশনের মানুষদের। বনফ্রির কেন্দ্রীয় চরিত্রে ছিল একটা সিংহি, যার নাম ছিল এলসা। ওই এলসার পালক পিতা জর্জ অ্যাডামস এই রিসোর্টে বহুদিন থেকে সিনেমাটা শুটিং করেছিলেন। এলসা আর জর্জের অনেক সিন ওই সামনের লনেই শুটিং হয়েছিল। সেই থেকে এই রিসোর্টের নাম এলসা মেয়ার রিসোর্ট। ভাবতেই কেমন একটা দারুণ ফিলিংস হচ্ছে। আফ্রিকার ঘন জঙ্গলের বুকে এরকম একটা বিখ্যাত রিসোর্ট আমার এই কদিনের থাকার ঠিকানা। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, এক্ষুনি ফিরে আসছি আমি। ঘুরবো আমরা আফ্রিকা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। আর এখন যে গানটা শোনাবো সেই গানটা আপনার মনকে ভরিয়ে দেবে। দুর্নিবারের গাওয়া মনটা আহারে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লেক নাইভাসাতে। বনফ্রি সিনেমাটার শুটিংয়ের অনেক ছবি, অনেক স্মৃতি আজও এই রিসোর্টের দেওয়ালে সযত্নে রক্ষিত আছে। কিন্তু পর্যটকদের সেই সব ছবি তোলা বারণ, কারণটা বুঝতে পারলাম না। ভাবলাম একবার এই রিসোর্টের মালিক ওই আর্থারকে কারণটা জিজ্ঞেস করি, কিন্তু সেটা একেবারে ভুলে গেছিলাম। রিসোর্টের লনে বসেছি, কফি আর কুকিজ দিয়ে গেল একজন, তারপর লাঞ্চ করে সারাটা দুপুর লেকের পাড়ে অলসভাবে ঘোরাঘুরি, আর সামনের ওই ঘন জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট সীমা অবধি সাহস সঞ্চয় করে ঘুরে আসা। বিকেলবেলা লনে গিয়ে বসলাম আমি আর আর্থার। এই কয়েক ঘন্টায় এই ভারিক্কি মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমার আন্দাজ ওনার বয়স হবে অ্যারাউন্ড 60 ইয়ার্স, কিন্তু কথাবার্তায় আর ওনার সব ব্যাপারে অদম্য উৎসাহ দেখলে সেটা বোঝার উপায় নেই। একটা জিনিস দেখলাম, এখানে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম, মানে এত বড় রিসোর্টে মাত্র 15 জন পর্যটক রয়েছে। বিকেল গড়িয়ে ধীরে লেকের গায়ে পাহাড়ের ওপারে সূর্যাস্ত হলো, আর সেই গোধূলি লগ্নের মায়াবী আলোয় আমরা দুই বন্ধু, মানে আমি আর আর্থার, বয়সের পার্থক্য ভুলে নিজে নিজের দেশের আর সেই ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণায় মগ্ন হয়ে গেলাম। এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, হাজার হাজার পাখি চিৎকার করতে করতে নিজেদের বাসায় ফিরছে, ওদের আওয়াজে আমরা নিজেরা একে অপরের কথা শুনতে পাচ্ছিলাম না। অগত্যা মুখে কুলু পেটে হালকা কুয়াশায় ঘেরা রহস্যময় ওই দূরের জঙ্গলটার দিকে তাকিয়ে বসে রইলাম দুজনে, আর তারপরই ঝুপ করে অন্ধকার নেমে আসলো নাইভাসার বুকে। সেই সাথে নিজে নিজেই জ্বলে উঠল রিসোর্টের আলোগুলো। এতক্ষণ ধরে লেক নাইভাসার বুকে কয়েকটা কালো কালো উঁচু উঁচু কিছু একটা দেখছিলাম, এবার সেগুলো নড়ে চড়ে উঠল। আমাকে ওই দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে চারিদিক কাঁপিয়ে হা হা হা করে হেসে উঠল আর্থার। সন্ধ্যার নীরবতা ভেঙে এরকম একটা হাসি বড্ড বেমানার লাগছিল। আমরা লনের যেখানে বসে তার ঠিক পেছনেই একটা খুব উঁচু গাছ, হাসির শব্দে ভয় পেয়ে সেই গাছ থেকে পাখির দল আবার চিৎকার করে উঠতে শুরু করলো। সেটা দেখে আর্থারের বোধহয় আরও হাসি পেল। টানা 5 মিনিট ধরে চলল তার ওই অট্টহাসি, আর আমি বোকার মতন তাকিয়ে রইলাম আর্থারের দিকে। হাসি থামলে অবশেষে আর্থার আমায় আশ্বস্ত করে বলল, ওইগুলো সব জলহস্তি বা হিপো, এখন ওরা আসবে না, সবাই ঘরে ঢুকে গেলে তারপর ওরা আসে। আসলে সবাই মানুষকে ভয় পায়, এমনকি একজন মানুষও সব থেকে ভয় পায় আর একটা মানুষকে। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর এখন যে তিনটে গান শুনব সেই গানগুলো হচ্ছে, প্রথমে ঈশান মিত্রর সমারোহে, দ্বিতীয় মেঘলা দাশগুপ্তর কাছ থেকে দূরে, আর তৃতীয় সমন্তকের গাওয়া এই যে আমি। এনজয় করুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। পরের দিন সকালে এই রিসোর্টের গাড়িতে করে বের হলাম একটা ক্রেটার ওয়াকে। ক্রেটার ওয়াক সেটা আবার কি? আসলে একটা মৃত আগ্নেয়গিরির ওপর রয়েছে গভীর লেক আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, জিরাফ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের সব দল। দারুণ মজাদার আর অ্যাডভেঞ্চারে ভরা ছিল আজকের দিনটা। মাঝখানে কিছুটা ট্রেকিং করতে হলো, আর তারপর ঘন জঙ্গলের ভিতরে জেব্রা আর হরিণদের পেছন পেছন হাঁটলাম, মজা করে ওদের সাথে ছুটলাম, ওরা দৌড় লাগালো আর পিছন পিছন আমরা, যেন নিজেদের শৈশবে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। ঘন্টা তিনেক পর রিসোর্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। ঠিক 4টে নাগাদ বেরোলাম নাইভাসাতে বোটিং করতে। বোটিংয়ের জায়গায় দেখি বেশ ভিড়। সামনের একটা সাদা লাল রঙের বোটটা দেখে খুব পছন্দ হলো আমার। টিকিট কেটে উঠে পড়লাম বোটটায়। লেকটা বিশাল। কেনিয়ার এই লেকটা এই দেশের সব থেকে বড় লেক। 6,181 feet উঁচুতে প্রায় 140 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লেকটা প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ। প্রচুর পাখি আছে এখানে, আর তাদের আওয়াজে কান পাতা দেয়। আমার মতন কয়েকজন পর্যটক ওঠার পর বোটটা ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে নাইভাসা লেকের তীর বরাবর চলতে শুরু করলো আমাদের বোটটা। যত এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। আশেপাশে সভ্য জগতের চিহ্ন আর দেখা যাচ্ছে না। একদিকে লেক নাইভাসা, যার এপার ওপার দেখা যায় না, অন্যদিকে আফ্রিকার বিখ্যাত জঙ্গল আর বিশাল উঁচু উঁচু ব্যাসাল্ট পাথরের চাই। জলের ধারে ধারে আবার জলহস্তির দল একবার ডুবছে আর একবার উঠছে। আর একটা অসাধারণ দৃশ্য দেখলাম, ফিশ ইগলের মাছ শিকার। মানে এটা দেখতে আমাদের কিছুটা কেনিয়ান সিলিং খরচা করতে হলো, যেটি থেকেই আমরা কয়েকটা ছোট মাছ কিনে নিয়েছিলাম। সেগুলো একটা একটা করে জলে ফেলছি, আর গাছের উপর থেকে এক একটা ফিশ ইগল জলে ঝাঁপিয়ে পড়ে সেই মাছ মুখে করে নিয়ে চলে যাচ্ছে। অত উঁচু গাছ থেকে ওদের ওই ডাইভটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি দেখার মতন এক দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা বোটিং করে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে এলাম। সন্ধেবেলায় এই রিসোর্টের মিনি সিনেমা রুমে বসে বনফ্রি সিনেমাটা আবার দেখলাম আমরা সবাই। এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

এই রিসোর্টেই আমরা প্রচুর পাখি দেখেছি, আর দেখেছি এক বিশেষ প্রজাতির বানর যার নাম কোলোবাস মাঙ্কি। খুব অদ্ভুত তাদের দেখতে, আচরণও বেশ অদ্ভুত। সারাক্ষণ কী যেন খুঁজছে, এতটুকু স্থির হয়ে বসার জো নেই। সাদা আর কালো রঙের লোমে ঢাকা পুরো শরীরটা তাদের, বেশ বড় সাইজ। এক একটা ওজন হবে 14-15 কেজি বা তার বেশি। আর্থার বলল, এরা বন্য জীব হলেও এখন এরা মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে। লেপার্ডস, লার্জ ইগল আর শিম্পাঞ্জি এই কোলোবাস মাঙ্কিদের শিকার করে খেয়ে নেয়। একসময় মানুষও যথেচ্ছভাবে এদেরকে মেরেছে এদের চামড়া আর লোমের জন্য। আজ এরা এন্ডাঙ্গার্ড স্পিসিস। এই সুন্দর কিন্তু অসহায় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আজ আমাদের উপর। তবে যখন খাবার জোটে না, তখন এরা মাঝে মাঝেই এগ্রেসিভ আচরণ করে। আমাদের রিসোর্টেই দেখলাম রেস্টুরেন্টের বাইরে জটলা করে বসে আছেন ওনারা সব। না, তারা নেই, তবে চোখে মুখে একটা অপেক্ষার আভাস। কিছুক্ষণ পর আর্থার নিজের হাতে ওদের জন্য রান্না করা স্পেশাল কিছু খাবার বেশ বড় বড় মেটালের গামলা করে রেখে আসলো ডান দিকে ঠিক উঁচু গাছটার নিচে। মুহূর্তের মধ্যে আনন্দে লাফালাফি করতে করতে ওরা ছুটে গেল সেই দিকে। আর তারপর গামলাগুলোর চারিদিকে গোল হয়ে বসে আমাদের মতোই বেশ ভদ্রভাবে চেটে পুটে খেয়ে নিল সবটুকু। দুপুরের দিকে বের হলাম সাফারিতে। ল্যান্ড ক্রুজারের মোটা মোটা চাকাগুলো দেখেই বুঝতে পারছিলাম এগুলো বেশ শক্তিশালী। পথের দুধারে খাড়া উঁচু পাহাড়, যার কয়েকটা আবার সুপ্ত আগ্নেয়গিরি, মানে এখনো ভিতরে ভিতরে ফুটছে, সময় হলেই ফেটে পড়বে। মাউন্ট লঙ্গোনাট নামে ঘুমন্ত আগ্নেয়গিরিটার অনেকটা উপরে আমরা গাড়ি নিয়ে উঠে পড়লাম। উপরের দিকে পাহাড়টা প্রায় ন্যাড়া, আর কিছু ফাটল নিয়ে হালকা বাষ্প বেরিয়ে জানান দিচ্ছে ভিতরে ফুটন্ত লাভার অস্তিত্বের কথা। অত উঁচু থেকে যেদিকে তাকাই শুধুই কালো কালো পাহাড় আর ঘন সবুজ জঙ্গল। অনেক দূরে কালো সাপের মতন একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, ওটাই সেই ন্যাশনাল হাইওয়ে। আসলে আগের দিন আমরা ওই রাস্তা দিয়েই মাসাইমারা থেকে এই নাইভাসাতে এসেছিলাম। কেনিয়ার এই সড়কটির সঙ্গে আফ্রিকা মহাদেশের অন্য প্রতিবেশী দেশগুলোর যোগসূত্র রয়েছে। পথে দেখা মিলল কয়েকটা বেবুন পরিবারের সঙ্গে। এই ঘন জঙ্গলে গাড়ি থামানো আর বেবুনদের খুব কাছে যাওয়া দুটোই বিপজ্জনক, তাই আমাদের শত অনুরোধেও ড্রাইভার গাড়ি থামালো না। আর ওই গাড়ির দ্রুতগতি বেগের কারণে বেবুনগুলোকে আমি ফ্রেম বন্দি করতে পারলাম না। আমাদের এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918833502001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in। এখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন এদের সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে লেক নাইভাসায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের আজকের আস্তানা হলো গ্রেট রিফ্ট ভ্যালি লজ অ্যান্ড গলফ। এই রিসোর্টটা পাহাড়ের ঢালে অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। বেশ কয়েকটা পাহাড় জুড়ে ছড়িয়ে আছে এই রিসোর্টটা। দূর থেকেই পাথর আর কাঠের নির্মিত আকর্ষণীয় ঘরগুলো নজর কাটছিল। রিসোর্টের গেটে পৌঁছতেই নিরাপত্তারক্ষী ড্রাইভারের থেকে কিছু কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে আমাদের গাড়িকে ভিতরে প্রবেশের অনুমতি দিল। সেখান থেকে রিসেপশন রুমের দূরত্ব প্রায় গোটা একটা পাহাড় পেরিয়ে, সে এক এলাহি ব্যাপার। আর হবে নাই বা কেন, কেনিয়ার প্রেসিডেন্ট স্বয়ং উহুরু কেনিয়াত্তার রিসোর্ট বলে কথা, হট টাওয়েল অ্যান্ড ব্ল্যাকবেরি জুস সহযোগে আপ্যায়ন গ্রহণ করে পৌঁছে গেলাম আমাদের ঘরে। অবিশ্বাস্য সুন্দর সেই ঘর প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেল। আর আমার ঘরের লাগোয়া কাঠের ব্যালকনিটা সিম্পলি অসাধারণ। চারিদিকে দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গল, প্রখর রোদের তেজে তপ্ত জঙ্গলের ঘ্রাণ, আর আরও ভালো লাগলো ঘরের ভেতরে হামিং বার্ডের অবাধ আনাগোনা। আমাদের দেশের চড়াই আর শালিক পাখি একসময় দেখেছি ঘরের ভিতরে এসে ঘুরত, এখন শহরে ফ্ল্যাটে সেসব আর দেখা যায় না। হয়তো গ্রামের দিকে এখনও আছে সেই সব পাখিগুলো, কিন্তু এই পৃথিবীর সব থেকে ছোট পাখিকে এভাবে আমার ঘরের ভিতর উঠতে দেখব সেটা আমি সত্যিই ভাবিনি। রিসোর্টটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিসোর্টের স্টাফরা গাড়িতে করে যাওয়া আসা করছে। দেশের প্রেসিডেন্টের কত টাকা থাকলে এমন একটা রিসোর্ট বানাতে পারে সেটাই ভাবছিলাম। যাকে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর রেখে কী লাভ, এখন লাঞ্চের জন্য ডাক এসেছে ওখানেই যাই। এখানে খাওয়া দাওয়ার মধ্যেও বেশ একটা রাজকীয় ভাব আছে। মেনুতে কেনিয়ার ঐতিহ্যবাহী সব রকমারি খাবার থেকে শুরু করে বিভিন্ন কন্টিনেন্টাল খাবারও রয়েছে। সুসজ্জিত ওয়েটার খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আমি প্রথমেই নিলাম ইরিও নামের একটা খাদ্য। আসলে এটা দেখে আমাদের চেনা খিচুড়ি মনে হলো, যার উপরে পার্সলে পাতা সুন্দর করে গার্নিশ করা রয়েছে। অভূতপূর্ব তার স্বাদ। তারপর একে একে মতোকে ন্যামা নামের সব খাবারগুলো ট্রাই করে দেখলাম। ন্যামা আসলে আমাদের মাটন কষার আফ্রিকান ওয়ার্সন। শুনবো শুনবো আর জানবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

পেট পুরে ভোজন পর্ব সেরে চারিপাশের প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তবে আমাদের গাইড মেলভেন তারা দেওয়ায় আর দেরি না করে রওনা দিলাম এক অসাধারণ সুন্দর দ্বীপের উদ্দেশ্যে, কারণ এখন না বেরোলে এই রিসোর্টে আবার ফিরতে সন্ধে নেমে যাবে। একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর এই বিশাল নাইভাসা লেক, আর তারই মাঝখানে জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর একটা দ্বীপ ক্রিসেন্ট আইল্যান্ড। দ্বীপে পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সারি সারি রঙিন ডিঙি নৌকা। বহু বছর আগে এই ভলক্যানোর লাভায় ঝলসে যাওয়া একেসিয়া গাছের গুড়ি হ্রদের জলে আজও ক্যানভাসে আঁকা ছবির মতন দাঁড়িয়ে, যেন শেষ আগ্নেয় উৎপাতের সাক্ষ্য দিচ্ছে। বোটে ওঠার সাথে সাথেই পড়তে হলো লাইফ জ্যাকেট, আর তারপর আমাদের বোট পাড়ি দিল ওই দ্বীপের উদ্দেশ্যে। নাইভাসা হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে একটি। জেলেরা শেষ বেলায় জাল টেনে পাহাড়ের দিকে ফিরছে, আর সেই ফিশ ইগল উড়ে এসে ছো মেরে মাছ তুলে আবার উড়ে যাচ্ছে। হ্রদের কিনারায় মারাবু স্টর্ক ও পেলিকান পাখিরা ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের বড় বড় ঠোঁট দিয়ে জল থেকে মাছ তুলে নিচ্ছে। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা হলো পরিবার সমেত একদল জলহস্তির। জলের ভেতর থেকে মাথা তুলছে আর একজন আরেকজনের সঙ্গে বড় হাঁ করে কামড়াকামড়ি করছে। হয়তো এটাই ওদের খেলা। দাঁতের সাইজ দেখে ভয় পেয়ে গেলাম যথেষ্ট। আমার এই খেলায় বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি ভাই ছোটোখাটো বাঙালি, এই আফ্রিকান হিপোদের সাথে আমি কিছুতেই খেলব না। তবে প্রচুর ছবি তুলে নিলাম এই হিপোদের। আসলে সন্ধে নামার পর এরা দ্বীপের উপর উঠে আসে, তাই তার আগে আমাদের দ্বীপ ছাড়তে হবে। এবার আমাদের ডিঙি পৌঁছলো ক্রিসেন্ট দ্বীপের পাড়ে। আগ্নেয়গিরির লাভার ভস্য জমে ধীরে ধীরে উঁচু নিচু টিলার মতন আকৃতির ক্রিসেন্ট দ্বীপ তৈরি হয়েছে। আমরা প্রথমেই উঠে গেলাম দ্বীপের সব থেকে উঁচু টিলায়। সেখানে অসংখ্য জিরাফ চলতে চলতে আপন মনে একেশিয়া গাছের মগডালের পাতা খাচ্ছে। আমরাও কিছুক্ষণ তাদের অনুসরণ করে চলতে চলতে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সে এক দারুণ মজার অভিজ্ঞতা। টিলার উপর থেকে সম্পূর্ণ দ্বীপ ও চারিদিকে পরিবেষ্টিত হ্রদ দেখে মনে হচ্ছিল এ যেন রূপকথার কোনো একটা দেশ। একেশিয়া গাছের জঙ্গল সম্পূর্ণ দ্বীপটাকে শামিয়ানার মতো ঢেকে রেখেছে, আর তাতে অসংখ্য প্রজাতির পাখি আর কোলোবাস মাংকির আনাগোনা। সমস্ত দ্বীপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জেব্রা, হরিণ, জিরাফ আর ওয়াইল্ড বিস্টের দল। এই দ্বীপে হিংস্র মাংসাশী প্রাণী না থাকায় আমাদের নিশ্চিন্তে পায়ে হেঁটে জঙ্গলে ঘুরলাম। তবে সন্ধ্যার আগেই দ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হয় সবাইকে, না হলে জলহস্তির দল সারাদিন পর দ্বীপে উঠলে যদি মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভাবতে ভাবতেই অন্ধকার হয়ে আসলো, আর সূর্য ডুবতেই ঠান্ডা ভাবটাও বেশ জাঁকিয়ে বসলো এই দ্বীপে। আর এখানে থাকা নিরাপদ নয়, ফিরতে হবে রিসোর্টে। ওপারে যাওয়ার জন্য পারে এসে চড়ে বসলাম আমাদের বোটে। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বয়ে যাওয়া রোজের জীবন হঠাৎ বদলে যায় পথ, আচমকা উদাস।

অ্যাম্বোসেলি পার্ক কেনিয়াতে প্রাচীনতম এবং মাসাই মারার পর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়। এখান থেকেই দেখা যায় আফ্রিকার সর্বোচ্চ পর্বত 5,895 মিটার উচ্চতার বিখ্যাত কিলিমানজারোর বরফে ঢাকা চূড়াটা। কোনো এক সময় ইউরোপ থেকে এইখানে হাতি আর জিরাফ শিকার করতে আসতেন অভিজাত ইউরোপিয়ানরা, আর স্থানীয় মানুষদের ধরে ইউরোপে গিয়ে বিক্রি করার কুখ্যাত দাস প্রথা প্রচলিত ছিল তারও আগে থেকেই। আমরা লেক নাইভাসা থেকে এসে পৌঁছেছি এই অ্যাম্বোসেলি পার্কে। 307 কিলোমিটার রাস্তা, মানে মোম্বাসা রোড কিন্তু একদম মাখনের মতন, আর রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে প্রায় ছ ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আসার পথেই দেখতে পেয়েছিলাম আমাদের সেই চাঁদের পাহাড় বা মাউন্ট কিলিমানজারোকে। এই বরফে ঢাকা শিখরটা সকালে এবং সন্ধ্যায় পুরোপুরি দৃশ্যমান, কিন্তু সারা দিন মেঘের মধ্যে লুকিয়ে থাকে সে। ড্রাই সিজনে, মানে জুন থেকে আগস্টে, এই পার্কে প্রচুর জীবজন্তুর সমাবেশ ঘটে। এখানে আপনি সহজেই দেখতে পাবেন হায়না, জেব্রা, জিরাফ, সিংহ এবং রকমারি পাখি। এছাড়াও রয়েছে আফ্রিকান গন্ডার ও চিতা। এত হাতি রয়েছে এখানে যে গুণে শেষ করা যাবে না। এছাড়াও পার্কে বেশ কয়েকটি মাসাই গ্রাম রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আকারের হাতি পাওয়া যায় এই অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক কেনিয়াতেই। এছাড়াও সিংহ, ওয়াইল্ড বিস্ট, হরিণ, ফ্লেমিঙ্গো ও হরেক রকমের পশু পাখি আছে এখানে। ও আচ্ছা, এখানে পশু পাখিকে কিন্তু খাঁচায় রাখা হয় না, বরং মানুষ, মানে আমরা খাঁচায় বন্দী হয়ে গাড়িতে করে এই জঙ্গলে প্রবেশ করি, আর আমাদেরকে সিংহের দল, হায়না, লেপার্ড, ওয়াইল্ড বিস্ট সবাই এসে দেখে যায়। আমি যখন এরকমই এক খাঁচা বন্দী হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলাম, তখন উত্তেজনায় আমার হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর একদল জেব্রা আস্তে আস্তে এসে আমাদের ভালো করে শুকে দেখলো। না না, হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর একদল জেব্রা আস্তে আস্তে এসে আমাদের ভালো করে শুকে

কে আসা তো দূরের কথা, তাকানোটাও বন্ধ করে দিল। আরে আমরা এতটাই বাজে, এবার কিন্তু বেশ অপমান ফিল হচ্ছে। কিন্তু এই দুঃখের সময়টা বেশিক্ষণের জন্য ছিল না। পাঁচ পাঁচটা সিংহী হঠাৎ হাজির, পাশের জঙ্গলের থেকে একে একে বেরিয়ে বেশ উৎসাহ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো তারা। না না, এরা ওই জেব্রা আর হরিণগুলোর মতন ভেজ নয়, রীতিমতো ননভেজ লাভার। আর তারপর কি হলো বলবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো সেই সিংহীদের কথা।

0: আসার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে আমরা রয়েছি গ্রিল দিয়ে ঘেরা গাড়ির ভেতর। আমাদের ঠিক সামনেই পাঁচটা বড় বড় আফ্রিকান সিংহ, একটু দূরেই একটা বিশাল বড় দাঁতাল হাতি স্থির দৃষ্টিতে দেখছে আমাদের। এরা একা থাকে না, নিশ্চয়ই ওর দলবল আশেপাশেই রয়েছে। আমাদের পিছনের দিকে হরিণ আর জেব্রার দল, কি অদ্ভুত সহাবস্থান, কেউ কাউকে পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, তবে যে কথা বলছিলাম, সিংহদের দল তো আমাদের দেখে আস্তে আস্তে এগিয়ে আসলো, মানে যেভাবে আসছে তাতে বেশ বুঝতে পারলাম আমাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে ওদের। আসলে একজন রাজাই আরেকজন রাজাকে সঠিক সম্মান দিতে পারে। ওই সব হরিণ আর জিরাফরা কি করে বুঝবে আমাদের কদর? সবার প্রথমে যে সিংহটা ছিল মনে হয় সেই হচ্ছে এই গ্যাংয়ের লিডার। এমনিতেই আমাদেরকে পই পই করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছিল যাতে আমরা জঙ্গলে কোনো রকম চেঁচামেচি না করি। আর এখন এই সিংহ, হাতি, জেব্রা দেখে অনেকের গলা তো শুকিয়ে কাঠ, সুতরাং চেঁচামেচির প্রশ্নই নেই। লিডার সিংহটা মানে দলনেত্রী যিনি, তিনি এবার হেলতে দুলতে এগিয়ে আসলেন আমারই দিকে। আমাকেই কেন এত পছন্দ হলো কে জানে, পরে বুঝলাম আমি তো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের লোক, তাই আমাকেই পছন্দ। তিনি আসলেন সবার আগে, তারপর আমার জামাটা শুকলেন। তখনও বাকিরা কিন্তু দূর থেকে অবজার্ভ করছে। আমার হাত পা সব কেমন যেন শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। খুব শখ করে গায়ে যে পারফিউমটা লাগিয়েছিলাম সেটার গন্ধটাও আর পাচ্ছি না, শুধু বোটকা একটা গন্ধ, মানে এই সুন্দরীর গায়ের গন্ধ। মাথাটা ঝিমঝিম করে উঠল, কয়েক মিনিট মাত্র, তারপর আমাকে ছেড়ে উনি পিছন দিকে ফিরে হালকা হুঙ্কার দিলেন, মানে দলের বাকিদের ডাকলেন মনে হলো। এরপর এক এক করে সব কটা সিংহে আমাকে এসে শুকে গেল। কি ঝামেলা, মানে এতগুলো মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই সবাইকে ছেড়ে আমাকেই কেন পছন্দ করলো। যাই হোক, তারপর সবাই মিলে ওই বাদিকের পাথরটার সামনে শুয়ে পড়ল, দৃষ্টি কিন্তু আমার দিকে। মনে হয় আমাকে খাবার প্ল্যান ট্যান করছে ওরা ওখানে শুয়ে শুয়ে। এবার আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে, তোরা না আফ্রিকার সিংহী, শেষে এই পেট রোগা বাঙালিটাকে পছন্দ করলি তোরা। বিকেলে যখন রিসোর্ট ফিরে আসলাম তখন আমাকে নিয়ে সবার কি উৎসাহ, এমনকি একজন ফ্রেঞ্চ মহিলা যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন ওই পার্কে, তিনি এসে বারবার আমার জামার গন্ধ শুকে বোঝার চেষ্টা করে গেলেন যে কি এমন পারফিউম মেখেছিলাম যেটা সিংহীদের এইভাবে অ্যাট্রাক্ট করে। কেনিয়ায় এরকম ন্যাশনাল রিজার্ভ আছে অগণিত, আর হ্যাঁ, বন্যেরা বনেই সুন্দর, তাই তারা বনেই ঘুরে বেড়াক আর মানুষ তাদের দেখুক নিরাপদ দূরত্বে খাঁচা থেকে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

কেনিয়ার অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক থেকে এবার আমরা চলেছি সোজা দক্ষিণের সমুদ্রের দিকে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরের তীরে আফ্রিকা মহাদেশের সবথেকে সুন্দর বিচ দেখতে আমরা চলেছি আফ্রিকার আরেকটা দেশ ট্যানজানিয়ার বিখ্যাত বিচ শহর জ্যাঞ্জিবারের উদ্দেশ্যে। এই 712 কিলোমিটারের রাস্তা শুধু ফাটাফাটি থ্রিলিং। এই 12 ঘন্টা জানি সেটাও আবার রেঞ্জ রোভারে। পুরো রাস্তায় কোথাও ঘনগভীর জঙ্গল, কোথাও বা আগ্নেয়গিরির পাকডণ্ড

চোখের সামনে দেখতে পেলাম এক অপূর্ব দৃশ্য। ভোর 5টা বেজে গেছে, তবুও কালো আকাশে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছিল না। শুধু আমাদের গাড়িটার তীব্র হেডলাইটে সামনের জঙ্গল আর রাস্তার পাশের গভীর গিরিখাত বুঝতে পারছিলাম। হঠাৎ উত্তর পশ্চিম দিকের আকাশে ঝলমল করে উঠল মাউন্ট কিলিমাঞ্জারো চূড়া। সূর্যের প্রথম আলো আফ্রিকা মহাদেশের সব থেকে উঁচু চূড়ায় রিফ্লেক্ট হয়ে যে অসাধারণ সুন্দর দৃশ্যটা সৃষ্টি করল, সেটা দেখার জন্য হাজারবার এখানে আসতে আমি রাজি। কালো আকাশে রূপাই কমলা রঙে চাঁদের পাহাড়ের চূড়া, এই মুহূর্তে আর কিচ্ছু নেই যেন আফ্রিকার মহাদেশে। তবে কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ডান দিকে মোড় করতেই পিছনের পাহাড়ের আড়ালে হারিয়ে গেল আমাদের চাঁদের পাহাড়। দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের জলে ধোয়া জাঞ্জিবার দ্বীপটা হল ট্যানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ। এর সব থেকে উত্তরে রয়েছে নোয়িং ফিশিং নামের একটা ছোট্ট গ্রাম। আমরা যাব সেখানেই। রাস্তায় দুবার হল্ট করা হয়েছিল কিছু লাঞ্চ আর স্ন্যাক্স খাওয়ার জন্য। আফ্রিকার গ্রামগুলো দেখলে বোঝা যায় যে এখনও আধুনিক সুযোগ সুবিধা এখানে সেভাবে প্রবেশ করেনি। আমরা যখন জাঞ্জিবার পৌঁছলাম তখন সন্ধে 6টা। আমাদের রিসোর্টটা নোনবি বিচের একদম উপরে। ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে সবাই ছুটলাম বিচে। আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো সারা দিন বিচে আর ভারত মহাসাগরের নীল জলে দাপাদাপি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে প্রথমে দেখে আসলাম লাইট হাউস। এখানে মহাসাগরের ঢেউ বেশ কম, তাই প্রচুর মাছ ধরা নৌকা দেখলাম ভেসে বেড়াচ্ছে, প্রচুর ছবি তোলাও হলো। তারপর জলে নেমে সাঁতার আর তুমুল স্নান। নোংবি বিচ স্ট্যান্ড আপ প্যাডলিং এর জন্য আদর্শ। প্রতি ঘন্টা হিসেবে $15 ভাড়া নেওয়া হয়। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকা ডাইভার্স ডাইভিং সেন্টার, যেখানে ডাইভিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি ভাড়া নিতে পারবেন। আমিও সেটাই করলাম আর তারপর স্কুবা ডাইভিং করতে নেমে পড়লাম জলে। সঙ্গে অবশ্যই একজন প্রশিক্ষিত ডাইভারও থাকে। এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বারকুডা মাছ থেকে ছোট অক্টোপাস, বিশাল বড় স্টিংরে, রঙিন ম্যাকারেল, হরেক রকমের সামুদ্রিক প্রাণীর মেলা দেখলাম জলের নিচে। এখানে ফলের বাজার দেখলাম খুব নাম করা, সব ধরনের ফল অনেকটাই সস্তায় পাওয়া যায় এখানে। এখানেও দেখলাম প্যাশন ফ্রুট, লাল রঙের ফলটা অনেকটা সবেদার মতন। তবে কেন এর নাম আবেগের ফল সেটা কিন্তু বুঝিনি আজও। কি কেমন লাগলো আমার এই ট্যুর? সেই মাসাই মারার জঙ্গল থেকে বরফে ঢাকা মাউন্ট কিলিমাঞ্জারো দেখে জাঞ্জিবারের বিচের মজা, যেতে ইচ্ছে করছে আফ্রিকা। তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের অনেক ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি, তোমার ঢোলের

বাঙালির আড্ডা মানে কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে শিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি।

0: সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি। কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা। বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 19 শতকের কলকাতা মনীষীদের শহর, এই কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, বড় হয়ে পড়েছি যে 19 শতকের কলকাতা হলো আধুনিকতার শহর। নিজেদের চিন্তা ভাবনা মিলিয়ে মিশিয়ে এক স্বকীয় আধুনিকতা গড়ে তুলেছিলেন বাঙালি বিজ্ঞজনেরা। কিন্তু এই পারাবদলের রঙ্গভূমি, কলকাতার স্থানিক মাহাত্ম নিয়ে কিন্তু তাদের বিশেষ মাথা ব্যথা ছিল না 19 শতকে। বরং বেশিরভাগ লেখাপত্রেই কলকাতা বর্ণিত হয়েছে বাঙালি জীবনের ঐতিহ্য বা পরস্পরের স্থিতিশীলতা নষ্ট করার বিশেষ ক্ষেত্র হিসেবে। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলবো যে এই বাবুদের শহর কিভাবে বদলে গেল আবেগের শহরে, মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহরে বদলে গেল, সেই নিয়ে হবে অনেক কথা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাবু রানীর কলকাতায় যেন ধর্মের কোনো জায়গা নেই। উচ্ছৃঙ্খল জীবনযাপন, ন্যায় নীতির অবক্ষয়, সমাজ সামাজিকতার অবনতি সব মিলিয়ে কিন্তু নতুন শহর কলকাতা। 19 শতকের নকশা, নাটক, নভেলে এই ছবিই কিন্তু ঘুরে ফিরে আসে। একদিকে কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হওয়া, অন্যদিকে পদে পদে বিপদ, বিপর্যয়, নৈতিক আধোগমন, আর নাগরিক আবহাওয়া যেন সবাইকে কলুষিত করে দেয়। আরও কথা হবে গানের উপরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল।

0: radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসীমান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতা নিয়ে। মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাবুদের শহর মানে কলকাতা শহর কিভাবে আবেগের শহর হয়ে উঠলো। বন্ধু, টেকচাঁদ এবং অন্যান্য লেখায় আমরা কিন্তু হালকা চালে আধুনিক নগরের যে ছবি ফুটে উঠতে দেখেছি তা কিন্তু একটি বিশেষ শ্রেণীর এবং বিশেষ ধর্মীয় সামাজিক অবস্থান মানে তাদেরই ছবি কিন্তু আমরা ফুটে উঠতে দেখছি, আর তাদেরই জীবনযাত্রার পর্যবেক্ষণকে আমরা মূলত সেখান থেকে পাচ্ছি। তাতে যেমন ব্যঙ্গ রয়েছে, শ্লেষ রয়েছে, তেমনই আছে জাতি ধর্ম সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। নিম্নবর্গের চরক গাজনে বা সঙ্গের গানে নাগরিক দৈনন্দিনতার মধ্যে নিয়ম ভাঙার আনন্দ বা উদযাপনের আভাস কিন্তু পাওয়া যায়। আধুনিক শহর নতুন সম্ভাবনা নিয়ে আসে তাদের জীবনে, আবার উচ্চবর্ণের কাছে যা শুধুই জাত ধর্ম হারানোর জায়গা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতা নিয়ে চিন্তা ভাবনায় বা লেখালেখিতে বদল আসতে শুরু করে 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে। শহরের জীবনের সঙ্গে ততদিনে বাঙালি উচ্চ মধ্যবিত্ত অনেকটাই সরগর হয়ে গেছে। ঔপনিবেশিক নগরের জীবনযাপনকে আপন করে নিয়েছে তারা। পশ্চিমী শিক্ষার হাত ধরে বিশ্বের সঙ্গে পরিচয়, আবার একই সঙ্গে জাতীয়তাবাদী ধ্যান ধারণার মিশেলে দ্রুত বদলাতে থাকা বৌদ্ধিক জগতে জগৎ কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির কাছে কলকাতাকে গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের সময় থেকেই কিন্তু আমরা দেখছি যে ইংরেজ লেখকদের হাত ধরে কলকাতার অতীত নিয়ে লেখালেখি শুরু হয়, কিন্তু সেই সব আখ্যানে ইংরেজ কোম্পানি ও সাহেবদের কথাই কিন্তু বেশি পাওয়া যায়, ভারতীয়রা প্রায় অনুপস্থিত বললেই চলে। 20 শতকের গোড়ায় প্রাণকৃষ্ণ দত্ত বা মহেন্দ্রনাথ দত্তের লেখায় পুরনো কলকাতার বাঙালি টোলার গল্প কিন্তু পাওয়া যায়। সেই লেখার নকশার ব্যঙ্গ নেই, বরং রয়েছে নাগরিক বাঙালির নানা আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং আদব কায়দা নিয়ে কথা।